আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 31শে বৈশাখ 1948 শতাব্দ, 6ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 21শে মে 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে। আমাদের স্টুডিও করিতে সময় ভোর 5:56। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী।
1: মানুষ আনন্দ পাবার জন্য এবং জ্ঞান অনুশীলনের জন্য যত রকম উপায় উদ্ভাবন করেছে, তার মধ্যে ভাষা একটি প্রধান স্থান অধিকার করে আছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির চর্চা চলছে ভাষাকেই বাহন করে। সাহিত্য মানুষকে আনন্দ দেয়, কিন্তু তার প্রকাশের ক্ষেত্র সীমাবদ্ধ। তার সেই অভাব পূরণ করছে রূপশিল্প, সঙ্গীত, নৃত্য ও অন্যান্য কলা। সাহিত্যের যেমন একটা নিজস্ব প্রকাশভঙ্গি আছে, তেমনি রূপশিল্প, সঙ্গীত, নৃত্যেরও আছে। মানুষ ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে বহির্জগতের সকল বস্তুর তত্ত্ববোধ ও রসবোধ করে এবং শিল্পে তা অপরের কাছে প্রকাশ করে। শিক্ষার ক্ষেত্রে শিল্পের চর্চার দ্বারা মানুষের তত্ত্ববোধ ও রসবোধের উৎকর্ষ সাধিত হয় এবং শিল্পের প্রকাশভঙ্গি আয়ত্ত হয়। চোখের কাজ যেমন কানের দ্বারা হয় না, তেমনি ছবি, গান ও নাচের শিক্ষা কেবল লেখাপড়ার দ্বারা সম্ভব নয়। আমাদের শিক্ষাদানের আদর্শ যদি সর্বাঙ্গীন শিক্ষাদান হয়, কলাচর্চার স্থান এবং মান বিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে সমান থাকা উচিত। এদেশের বিশ্ববিদ্যালয়ে এদিক দিয়ে এ পর্যন্ত যা ব্যবস্থা হয়েছে তা মোটেই পর্যাপ্ত নয়। এর কারণ আমার মনে হয় আমাদের মধ্যে অনেকের বিশ্বাস, শিল্পচর্চা একদল পেশাদার শিল্পীরই একচেটিয়া কারবার, সাধারণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শিল্প না বোঝার জন্য অনেক শিক্ষিত লোকও অগৌরব বোধ করেন না, আর জনসাধারণের তো কথাই নেই, তারা ফটো ও ছবির তফাত বোঝে না। জাপানি খোকা পুতুলকে শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন মনে করে অবাক হয়ে থাকে। বিশ্রী রং করা লাল, নীল, বেগুনি, জার্মান, রেপার দেখতে চোখে পীড়া তো বোধ করেই না, বরঞ্চ উপভোগ করেই থাকে। সহজ প্রাপ্য সস্তা মাটির কলসির বদলে প্রয়োজনের দোহাই দিয়ে টিনের ক্যানেস্ট্রা ব্যবহার করে। এর জন্য দায়ী দেশের শিক্ষিত সমাজ এবং প্রধানত বিশ্ববিদ্যালয়। আপাত দৃষ্টিতে বিদ্যার ক্ষেত্রে দেশবাসীর সংস্কৃতি যেমন বাড়ছে বলে মনে হয়, রসবোধের দৈন্যও তেমনি ক্রমশ পীড়াদায়ক হয়ে উঠছে। এর প্রতিকারের উপায় একালের শিক্ষিত সমাজে কলা শিক্ষার প্রচলন ব্যাপকভাবে করা, কারণ এই শিক্ষিত সমাজই জনসাধারণের আদর্শ স্বরূপ। সৌন্দর্যবোধের অভাবে মানুষ যে কেবল রসের ক্ষেত্রে বঞ্চিত হয় তা নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিক দিয়েও সে ক্ষতিগ্রস্ত হয়। সৌন্দর্য জ্ঞানের অভাবে যারা বাড়ির উঠানে ও ঘরের মধ্যে জঞ্জাল জড়ো করে রাখেন, নিজের দেহের এবং পরিচ্ছদের ময়লা সাফ করেন না, ঘরের দেয়ালে, পথে ঘাটে, রেলগাড়িতে পানের পিক ও থুতু ফেলেন, তারা যে কেবল নিজেদেরই স্বাস্থ্যের ক্ষতি করেন তা নয়, জাতির স্বাস্থ্যেরও ক্ষতি করেন। তাদের দ্বারা যেমন সমাজ দেহে নানা রোগ সংক্রামিত হয়, তেমনি তাদের কুৎসিত আচরণের কু আদর্শ জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে একদল আছেন যারা কলাচর্চায় বিলাসী ও ধনী ব্যক্তিরই একমাত্র অধিকার বলে তাকে প্রতিদিনের জীবনযাত্রা থেকে অবজ্ঞা ভরে নির্বাসিত করে রাখতে চান। তারা ভুলে যান যে সুষমাই শিল্পের প্রাণ, অর্থমূল্যে শিল্পবস্তুর বিচার চলে না। গরিব সাঁওতাল তার মাটির ঘরটি নিকিয়ে মুছে মাটির বাসন ও ছেঁড়া কাঁথা গুছিয়ে রাখে। আবার কলেজে পড়া অনেক শিক্ষিত ছেলে প্রাসাদোপম হোস্টেলের বা মেসের ঘরে দামি কাপড় জামা তৈজসপত্র

0: এলোমেলো ছড়িয়ে জবরজং করে রাখে। এখানে দরিদ্র সাঁওতালের সৌন্দর্যবোধ তার জীবনযাত্রার অঙ্গীভূত ও প্রাণবন্ত, ধনী সন্তানের সৌন্দর্যবোধ পোশাকি এবং প্রাণহীন। শিল্প উপাসনার নামে ক্যালেন্ডারের মেম সাহেবের ছবি ফ্রেমে বাঁধানো হয়ে শিক্ষিত লোকের ঘরে সত্যকার ভালো ছবির পাশে স্থান পেয়েছে দেখতে পাই। ছাত্রমহলে দেখি ছবির ফ্রেম থেকে জামা ঝুলছে। পড়ার টেবিলে চায়ের কাপ, আরশি, চিরুনি ও কোকরটিনে কাগজের ফুল সাজানো, প্রসাধনী কাপড়ের উপর বুক খোলা কোট, শাড়ির সঙ্গে মেম সাহেবি খুরওয়ালা জুতো, এরূপ সর্বত্রই সঙ্গতি ও সুষমার অভাব। আমাদের বৃত্ত থাক আর না থাক, সৌন্দর্যবোধের দৈন্য সূচিত করে।
1: অমৃতবাণীতে আজ শুনলেন নন্দলাল বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবার শুনবেন ভক্তিমূলক গান।

ভক্তিমূলক গান, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: वो हमारा भाव पक्ष है। शब्दों के माध्यम से हम भाव प्रस्तुत करते हैं और जो संगीत की निपुणता है।
1: তখন শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন ভক্তিসুদ্ধ অনুষ্ঠান, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:35 এবং 7:40। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের সমাচার, প্রভাত এবং মর্নিং নিউজ পর্যায়ক্রমে শুনবেন 8:15। 8:30 আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান 8:40। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11টায় সুরের ভেলা, 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় গানের আসর সপ্তাসুর। হিন্দি চাপের গানের অনুষ্ঠান 12:30। 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে। ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান 1:05। 1:30 রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান 1:40। দুটোই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের গান। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ ইংরেজি সংবাদ 3:05। এর অব্যবহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় গড় গৃহস্থী, 6:30 কিষাণবাণী। আগরতলা কেন্দ্রে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যে 7টায়। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:10 শুনবেন আইন অধিকার। মিশ্র গানের আসর 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনতে পাবেন 9:30। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 10:20 সম্প্রচারিত হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন ভক্তি সুধানুষ্ঠানে ভক্তিমূলক গান।

0: নরেন্দ্র মোদী ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা এফএওর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এগ্রিকলা পদক সম্মানে ভূষিত করা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএমএনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচন শুরু হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লেঅফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়েই তাঁর 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর সংক্রান্ত, কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদী অর্থায়ন রোধ লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং শাস্ত্রীয় উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসাবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা উন্নয়ন বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
1: पिछले लगभग 3.5 वर्षों में मुझे कई बार प्राइम मिनिस्टर मेलोनी से मिलने का अवसर मिला है। यह भारत और इटली के बीच करीबी सहयोग और सामंजस्य को दर्शाता है। उनके नेतृत्व में हमारे संबंधों को नई गति, नई दिशा और नया आत्मविश्वास मिला है। मुझे खुशी है कि हम अपने संबंधों को अपग्रेड करते हुए স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ঘোষণা কর রহে হ্যায়।
0: যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদী অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালির যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি আরো বলেন যে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তা হল যাবতীয় সমস্যা অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরো বলেন যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষি ভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি, এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, including rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom of navigation in the Indo-Pacific sector is where we share

0: the same vision of a free, inclusive and open Indo-Pacific.
1: আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি ইতালিতে প্রথম দ্বিপাক্ষিক সফর এবং তৃতীয়বার সফর। তিনি ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন, সেখানে ভারত ও ইতালির মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য কৃষি সংস্থা ফাও সফরের উদ্দেশ্য ছিল বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি ভারতের অঙ্গীকারকে সুদৃঢ় করা। সেখানে তাঁকে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদকে ভূষিত করা হয়। এই সম্মান প্রাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন,
2: ये भारत के करोड़ों किसानों, पशुपालकों, मत्स्य पालकों, कृषि वैज्ञानिकों और हमारे श्रमिकों का सम्मान है। यह भारत की उस अटूट प्रतिबद्धता का भी सम्मान है जिसके केंद्र में मानव कल्याण, खाद्य सुरक्षा और सस्टेनेबल डेवलपमेंट है। मैं इस मेडल को अत्यंत विनम्रता के साथ स्वीकार करते हुए भारत के अन्नदाताओं को यह मेडल समर्पित करता हूं।
1: উভয়পক্ষ 2027 সালকে ইতালি ভারত সংস্কৃতি ও পর্যটন বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শতাব্দী প্রাচীন সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল মেটা, গুগল এবং টেলিগ্রাম সহ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য বেনামি অনলাইনে প্রচার নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাওয়া নিট ইউজির পুনরায় পরীক্ষার প্রাক্কালে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাক্কালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র।
3: As America gets ready to celebrate our 250th birthday, we look forward to doing it with our partners in India. India is the world's largest democracy, and we are the world's oldest. So we look forward to celebrating together.
1: আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসে 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি হবে ভারতে তাঁর প্রথম সফর। তিনি নতুন দিল্লি ছাড়াও কলকাতা, আগ্রা, জয়পুর সফর করবেন। নতুন দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে যে আগামী 26 মে মার্কো রুবিও কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সভাপতিত্বে অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএমএনএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীষ পাণ্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধান

লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই। সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 148 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট রাইডার্স 4 উইকেট এবং 7 বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয়। মনীশ পাণ্ডে সর্বোচ্চ 45 রান করে ম্যাচে সেরা হয়েছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 147 রান করেন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। কড়া নিরাপত্তায় দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি ভোটে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুদেশের মধ্যে 15টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 5 দেশের 6 দিনের সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ফিরে এসেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করার জন্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয় দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধ এবং মাদকের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না। রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নরসিংগড়ে কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পুলিশের নতুন 476 জন কনস্টেবল পাসিং আউট প্যারেডে অংশ নেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পাসিং আউট প্যারেডে সামিল হবেন 318 জন পুরুষ এবং 158 জন মহিলা কনস্টেবল। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গতকাল নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1-800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে।

ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জন ভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গতকাল করবুক ব্লকের রামভদ্রপাড় আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। তীর্থমুখ স্বাস্থ্য কেন্দ্রের MYC ডক্টর অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ধরতি আবার জনভাগিদারী অভিযানের অধীনে গতকাল জম্পুই

স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডক্টর অতনু লস্কর জানিয়েছেন, এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ধরতি আবার জন ভাগিদারী অভিযানের অধীনে গতকাল জম্পুই জেলা ব্লকের মধ্য ঘনিয়ামারা ভিলেজ কমিটির আধি সেবা কেন্দ্রে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি দপ্তরের পক্ষ থেকে কেসিসি পিএম কিষাণ ফর্ম বিতরণ করা হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 76 জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চলতি অর্থবছরে জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা স্থির করার লক্ষ্যে গতকাল বিশালগড় টাউন হলে সিপাহী জেলা জেলার স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বিগত আর্থিক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি চলতি বছরের আর্থিক ব্যয় পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসক কার্যালয়ে মহকুমা ভিত্তিক দুর্নীতি দমন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সরকারি কাজের দুর্নীতি দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। টিকাকরণ সংক্রান্ত বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল ধর্মনগরের জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিগত অর্থ বছরে জেলায় শিশুদের টিকাকরণের সফলতার পর্যালোচনা করার পাশাপাশি 100% টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার উপর গুরুত্ব আরোপ করেন ভারপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা। সভায় হাম ও রুবেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা কাইবা হাকতর বেড়াইমানি পাই থাকবে খাগ ইটালি ও আসামং গনাং বেড়াইমা পাইমানি আগুলো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী দিল্লি কতালো কি ফিলকা মিয়া ভারতে ইতালিনি বিশৃঙ্গ বখাকনি হালকন আলাইদা হামকাই রুকজাক মানজাক মুঙ্গ যা সারানি সাকলাই মং রেখা আবকনি হাকতরনি হালক রাখলাইনব নাংমানি বারজা ইয়াসাগান হই খাকা জাগো হুকবার আয়ুর্বেদ ছয় শিলাম তানবেক্রেবন খুবই জুদা জুদা নাংকুকমা বাবায়ক হাকতরনি বিশৃঙ্গ কক খালাইমাবো মুং সয় অংখা মন্ত্রীক প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংগনি কেটিডিএস পুলিশ ফ্রমুং কেন্দ্রব হাস্তে পুলিশনি কতাল খড়ক বৈরা স্নিচি দ কনস্টেবল পাসিং আউট প্যারাডো মানজাগানো পুলিশ সদর নাইখুংনি বখাকতেই সাজাখা পাসিং আউট প্যারাডো মানজাগানো খড়ক থামরা চিচার চলাতে খড়ক সারা বা চিচার বৈ কনস্টেবল মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া হাস্তেনি বেবাক নাইকল ফাংনি তংহালক সাখাম সেপসাপ তাংবেখরে ফামক্রাই তাই কেরং রাইদা রুকজাক জুদা জুদা বাবায়ো ককলাম সালাইনাও তাং কতর ভিডিও কনফারেন্সিং সেপ বাই টাক্স মনিটরিং সিস্টেম ককলাম সালাইমানো তুই দুলখা ককলাম সালাইমাও মন্ত্রী অকরা নাইকল ফাংনি জুদা জুদা বেরেমনি অফিসার রগ্ন লুকু হামক্রাই রুকজাক সামুঙ্গ তৈব সাকথারই সামুং তাংনানি দাগিমুং রেখা হাস্তেব ড্রাগস নো কেবেঙ্গই কেরং রাইদা মরগনাই বাহিনী নব তৈব থারে কড়াগিয়া প্রিনাহারী সামুং তাংনানি কবক মুং নারখা হাস্তেনি যে নুখুং রক তালো ইউনিট বা চিনি কিসাচং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকি খক সাসাই রাংবাই শালনি চং ফেরাংনি সেব রানানি ওয়ানসক তাং নাহার জাকা হানি সাকা চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ দংখর গদালজাক ফান্ন সামুঙ্গ ফুরাংনাব হাস্তে হাপাং তৈ হাস্তে চং ফেরাং নাইখুংনি অমো কতরিয়াপ্রি মিয়া আগরতলা ও রুপটপ সোলার পিবি সিস্টেম হ্যান্ডবুক কারিমানি পান্দাব অকক নশাকা ব হাস্তে বিদ্যাজ্যোতি তাংবতাং মানজুজাক রংনগ নৈ সাই নৈ চিদক নৈ চিসনি রং বিশনি বাকি সাইন্স আর্টস কমার্স বেদেগ রেম চিসাব বর্তি অংনানি সামু মিয়ানি সিমি চেংজাখা রংনক রংনাই খুংনি বখাকতৈ সাইমানখা হাস্তেনি জেসা বিদ্যাজ্যোতি রংনগ বর্তি অংনানি কইমুং নারংনাব অনলাইন নিসিমি কইমুং রুবই মানানো বিদ্যাজ্যোতি স্কুল ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি রংনকনি অ ওয়েবসাইটও মিয়াদি বর দাম চিনি নিসিমি অনলাইনও ফর্ম ফিল আপ খাইমানি সামুং চেংজা ফর্ম ফিল আপ খাইমানি পাইথাক সালমারি অংকা অ তালনি নৈচিব্রী সালমারি হর দাম চিনি জরা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককতিশালনি ফোং দাম চিসাও আকাশবাণী নির্মাণ কি বাদ পান্দানি বিশিংতে

0: হা কতরতেই বুই হা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামজি ব্রী বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসক মা খাকামানি কক মন কি বাত রহরনানি কবক মুং না রেখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকুরক ওয়ানসক মুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসক মুং রকন রেকর্ড খাই মানবায়ানো আপনার কারিব 1922 নম্বর মিস কল দুবই যে লিঙ্ক মানানো আবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নৈচি চুকু জরা ফিয়কজাক তঙ্গানো স্বচ্ছ ভারত মিশন তাঙ্গু তাঙ্গু মিয়া সালথাম ত্রিপুরা হাংকরনি কাইদক ব্লক বসং মানে থুমানি কষক মানে থুমানি কায়দক মালকুং ইয়াফার জাখা আগরতলাব পান্ডা কাইসাব হাঙ্গ নাইকলফাং ডক্টর বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগী অ মালকুং রক্ন ইয়াফারকা অটল পেনশন যোজনা চাষার নব ভারত নিয়ে কাইনৈ টিচার গ্রামীণ ব্যাংক নিবিশিং ওল নৈ কাহামকুক পারফর্মার নি বসং বেরেমনি গসিমুং মানখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক মিয়া দিল্লি কতাল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বাই সংসাজাক পান্ডা কাইসাব অবরম গনাং সকাদিয়া ফারজাখা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান সতেন্দ্র সিং অসকাদিয়া জাখা গুমাতি হাঙ্গ নাইকলফাংনি চেতনবাই জনজাতীয় গরিমাতে নৈ সাই নৈ চিদক নরগৈ প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবচেয়ে দূর সবচেয়ে পেহলে চেংজাখা ও সামুবতাং নিবাখাগ মিয়া করবুক ব্লক নি রামভদ্রপাড়া আয়ুষ্মান ভারত শাখাম কেন্দ্র ও নাইকলফাংনি শিবির কাইসা সংসার জাখা তীর্থমুখ শাখাম কেন্দ্র নি এম ও আইসি ডক্টর অতন লস্কর শাখা ও শিবির শাখাম চেরি নাইমানি ইয়াগুলো মাগনাবিথি বাগজাখা তাবুক নবতিবানী ককতমা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ বাউইমা নুহনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও তিনি আইচুগো খামানি তুংমারি তংমানি 2.6 ডিগ্রি সেলসিয়াস কক্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো হরনি দামসনি তামৈ সতি ব্রীচি বাও
1: শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রীয় সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, এর অবহিত পরে শুনবেন আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: Mission on Arunachal QV, the USP of Arunachal Pradesh. Meghalaya Legislative Assembly Speaker reviews construction of the Meghalaya Legislative Assembly building at Mau Dyangtang. And with that, we end the Northeast News Bulletin. Have a nice day.
1: শুনলেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ। এবারে শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী রূপঙ্কর।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার দিদি।
0: কেমন আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: সাউন্ড একদম কম আসছে, বুঝা যায় না কিছু।
0: এবারে শুনতে পাচ্ছেন?
1: আমি কুয়াই রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলতাম।
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি। বলুন, কি গান শুনতে
1: চাচ্ছেন? তাই করে ভাইলাম লাইনটা।
0: কি গান শোনাবো?
1: গান শুনবো ছাদের গায়ে ছাদ লেগেছে আমরা ভেবে করব কি। এই গানটা
0: ঠিক আছে ঠিক আছে, দেখছি আপনার গান আমাদের সংগ্রহে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার দিদি, আমি কুমারঘাট থেকে শ্যামল দাস।
0: আজ আমাদের অনুষ্ঠানে প্রথম ফোন করেছেন?
1: দিদি
0: হ্যাঁ, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। তো বলুন, কি গান শোনাবো অনুষ্ঠানে?
1: গানটি শুনবো রামায়ণের রামচন্দ্র।
0: রামায়ণে রামচন্দ্র,
1: মঙ্গলদীপ ছবি।
0: আর কোন কোন অনুষ্ঠান আমাদের শোনা হয়? আর কোন কোন অনুষ্ঠান শুনেন আমাদের অনুষ্ঠান? ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান। ভালো থাকবেন, আবারও ফোন করবেন।
1: নমস্কার
0: নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, ভালোই আছি। আর আমি কোথাও উঠছি, কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন। আর আপনি ভালো আছেন তো ম্যাডাম?
0: হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি।
1: বেশ, খাবারও পেয়েছি আপনাকে, সত্যি মনটা একবারে খুবই ভালো লাগছে।
0: ঠিক আছে, আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। বলুন, কি গান শুনবেন?
1: আজকে একটি গান শুনিয়ে দিন, আশাজির কণ্ঠে একটি গান শুনিয়ে দিচ্ছেন। মহান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লিখা ও মহান সুরকার রাহুল দেব বর্মনের সেই সুর সাজানো সেই গানটি। চুকে নামে বৃষ্টি, বুকে উঠে জোর, তুমি তো আমারই ছিলে, আজ কত পড়ছে। সেই গানটি শুনিয়ে দিন। আর আশাজি তো আমাদের মধ্যে নেই, কিন্তু রেখে গেছেন ওনার গানের জুড়ে প্রায় 12,000-এর বেশি গান আমাদের সবার জন্য। ওনার গান শৈশব থেকে আমি শুনে বড় হয়েছি, আর সব ধরনের গানও আশাজি অত্যন্ত স্বচ্ছন্দের সঙ্গে গেয়েছেন। বলিউড, আঞ্চলিক সিনেমা বলুন, গজন বজন, পপ সঙ্গীত, বাংলা আধুনিক গান ও বাংলা ছায়াছবির গান, যে কোনো সঙ্গীতের ক্ষেত্রে তার কণ্ঠে ছিল জাদু। তার কাছে গানে ছিল বৈচিত্র্য, আবেগ এবং এক অদ্ভুত প্রাণবন্ত। আজ এই গানের মাধ্যমে ওনাকে স্মরণ করছি, আর এই গানটি শুনব আমাদের শ্রোতা বন্ধুদের সবাইকে নিয়ে।
0: ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।
1: হ্যাঁ ম্যাডাম, ভালো থাকুন। ঠিক আছে, রাখছি, নমস্কার।

0: নমস্কার সুরের ভাইলে।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: বলুন।
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরমি কথা বলছি। দিদি ভাই আমাকে একটা গান শোনাবেন, বাংলা ছবি বাঘিনী থেকে হেমন্ত কুমারের কণ্ঠে, যখন ডাকলো মাসি তখন যাবে রাধা যাবে।

0: যমুনা, এই গানটা।
1: যখন
0: যখন ডাকলো মাসি তখন রাধা যাবে যমুনা, এই গানটা হবে তো দিদিভাই?
1: হ্যাঁ দেখছি, হ্যাঁ ঠিক আছে,
0: এই গানটা যদি হবে তো
1: হ্যাঁ হ্যাঁ
0: হবে।
1: হ্যাঁ পেয়ে গেছি, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
0: আমার সাথেই ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
2: যখন ডাকলো

0: নমস্কার সুরের ভাইলা।
1: হ্যালো, নমস্কার দিদি, আমি রাবেন টু চাকমা থেকে কাজের কল দিদি। গান শুনে দেবের গানের লাইন হচ্ছে সুজন মাঝিরে কোন কাটিতে লাগিলা তোমার নাম।
0: সুজন মাঝিরে,
1: সুজন মাঝিরে কোন কাটিতে তোমার নাম গান গান শুনে দেবে।
0: হ্যাঁ হ্যাঁ দেখছি।
1: হ্যালো,
0: কার কণ্ঠে?
1: জীবনও কণ্ঠে হলে হয়ে যাবে।
0: ঠিক আছে, জুবিন কার্কের
1: যারে নিয়ে শুনবো, আপনি শুনবে
0: ঠিক আছে, ভালো থাকবেন, আবার ফোন করবেন, রাখছি, নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো থেকে বলছি।
1: নমস্কার নেবেন দিদি।
0: নমস্কার, কেমন আছেন? বলুন, কি গান শোনাবো আজ? কোন গান? ঠিক আছে, ভালো থাকবে, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে
1: হ্যালো
0: বলছি।
1: হ্যালো,
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: পারমিতা দিদি ভাই কেমন আছেন?
0: হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি। আপনি ভালো
1: অবশ্যই
0: আছেন?
1: ভালো আছেন,
0: আর আপনি
1: তাই
0: ভালো
1: না?
0: আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি,
0: হ্যাঁ,
1: কিন্তু একটা কথা বলি, খারাপ পাবেন না তো?
0: বলুন বলুন।
1: আর কেন, অবশ্যই মানে আপনারা খারাপ পান না, কিন্তু এই কারণে বলছি, আমার দুবার রিং হয়েছিল, ঠিক 11টা ঘড়িতে যখন ঠিক 11টা বাজে বাজে
0: হ্যাঁ
1: বেজেই
0: হ্যাঁ
1: গেছে, তখন রিং
0: হ্যাঁ,
1: হয়েছিল
0: রিং
1: আপনি
0: হয়েছিল
1: ওখানে,
0: কিন্তু কেটে গেছে।
1: তারপর 11টা 2 বা 3 হবে তখনও রিং হয়ে গেছিল। তো ভাবলাম যে হয়তো বা আমাদের প্রসেনজিৎ দেব মহাশয় এসেছেন, উনি অনেক সময় একটু দেরিতে ওঠান,
0: না না,
1: বা আমাদের সুমিতা দিদি ভাই
0: একটু
1: উনিও একটু
0: একটু
1: দেরিতে ওঠান,
0: নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই।
1: তাই
0: হ্যাঁ হ্যাঁ,
1: যাই
0: বলুন,
1: হোক।
0: এবার তো বেয়ে গেছেন,
1: তো
0: বলুন।
1: আজকে বিশেষ করে কি বলবো, আজকে আন্তর্জাতিক চা দিবস, তাই না? তো চা দিবসের প্রাক্কালে সব চা প্রেমীদের এক বুক বা এক পৃথিবী উষ্ণ শুভেচ্ছা চায়।
0: অনেক ধন্যবাদ।
1: যাই হোক, এবারে গানে গানের প্রসঙ্গে চলে আসবো। গানটা হলো এরকম, আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, আমি একজন শান্ত শিষ্ট।

0: ভদ্রলোক, এরকম গানটা। আর গানটা অবশ্যই গেয়েছেন কিশোর কুমার মহাশয়। আর যাদের নিয়ে এই গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমাদের খুব ভালো বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, আর আমাদের কি বলি দেবজিৎ দাস ছোট ভাই, তারপর আমাদের আরেকজন খুব শ্রোতা, ভালো শ্রোতা, ওনার নামটা সজল দাস, সজল মালাকার মহাশয়, খুব খুব খুব ভালো শ্রোতা, সুন্দর কথাবার্তা বলেন। আর কার্তিক মালাকার, তারপর আছেন নামটা হলো আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর দেবজিৎ দাস, মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, ও শুনবে। আর যারা রেডিওর পাশে আছেন সবাইকে নিয়ে এবারে গান শুনতে বসে গেছি।
1: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: This call is now being recorded.
2: Hello.
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। সুরের ভেলা থেকে বলছি, কে বলছেন?
2: নমস্কার দিদি ভাই। আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস। আর আমার গ্রামের নাম রামকৃষ্ণ নগর থেকে রয়েছেন বর্ধা অনুপ কুমার ভট্টাচার্য, দিদি বাসিন্দা সত্যবাবু ভট্টাচার্য। আর হাইলাকান্দি চণ্ডীপুর থেকে রয়েছেন আমার বোন রয়েছেন লাভলি দাস ও বাবলি দাস।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ।
2: বাপন দাদা শুনবেন, প্রেমজি দাদা শুনবেন, আর জহর দাদা শুনবেন,
0: আবার ফোন করবেন,
2: ক্লান্ত ভাই শুনবেন। আর এই মুহূর্তে আকাশবাণী কলেজ অনুষ্ঠিত শুনছেন সকল অনুরাগী শ্রোতা বন্ধুকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, নমস্কার।
2: তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার দিদি, শুনতে পাচ্ছেন দিদি?
0: শরীর ভালো থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: আমি চণ্ডীপুর কৈলাস শহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: কেমন আছেন?
1: ভালো আছি, আর অনেক দিন পর কথা হচ্ছে, খুব ভালো লাগছে দিদি।
0: আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। তো বলুন, অনুষ্ঠানে কি গান শুনবে?
1: তো দিদি, আজকে আমাকে আমার ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে একজন, কুমার শানু। তো শানুদার বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে, অ্যালবামের নাম হচ্ছে সুরের রজনীগন্ধা। এই অ্যালবামটি 1991 রিলিজ হয়েছিল। এই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন, তুমি এলে না কেন এলে না। আর এই গানখানি লিখেছেন সঙ্গীত জগতের অনেক বড় একজন রাইটার পুলক বন্দ্যোপাধ্যায়, আর মহান সুরকার অরূপ প্রণয় সুর দিয়ে সাজিয়েছে। হবে দিদি গানটা?
0: হ্যাঁ হ্যাঁ হবে, চলে
1: গানখানি আপনি আপনাকে নিয়ে শুনব। রয়েছেন সুনীল শর্মা, বুলটি দাস, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয়, বরুণ সূত্রধর, অবিনাশ তেলিয়ার নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে।
0: ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার মাতাজি,
0: কেমন আছেন?
1: নিরঞ্জন গোস্বামী?
0: হ্যাঁ, চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছেন?
1: আছি, মোটামুটি আছি। আপনাদের ঈশ্বরের আশীর্বাদ। আপনাদের?
0: হ্যাঁ, ঈশ্বরের কৃপা।
1: তো গানটা শুনবো আজকে, রেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
0: কোন গান?
1: আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাকে জীবনার ফুলিতে। হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর সকল শ্রোতাদের আমার আন্তরিক অভিনন্দন রইল।
0: কার কণ্ঠে শুনছেন বলছিলেন যেন? কার কণ্ঠে?
1: রেখা বন্দ্যোপাধ্যায়। রেখা
0: বন্দ্যোপাধ্যায়, রেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: আচ্ছা, না হয় যে না মিললে অন্য অন্য একজন
0: অনেক শিল্পীর কণ্ঠে দিয়ে দিচ্ছে। ঠিক আছে,
1: সাথে আছেন আশুতোষ বাবু, উল্টে দাস, সঙ্গীতা মাতাজি, প্রেমজিৎ চক্রবর্তী, অবিনাশ।

0: তৈরি অনেকে আছেন, আপনার আপনিও আছেন, আর অনুরাগী হোক শিকারা আছেন।
1: ঠিক আছে, চলে এসছি আপনার গান, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেল্লা।
1: জি নমস্কার।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
0: রাকেশ
1: জি,
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো?
1: গান একলা চালো রে।
0: একলা চালো রে, ঠিক আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানখানি, না?
1: জি জি বিলকুল, ধন্যবাদ।
0: পাঠিয়ে দিচ্ছি, শুনতে থাকুন আপনার পছন্দের গান।
1: ধন্যবাদ।

0: নমস্কার, সুরি ভাইলে।
1: হ্যাঁ সুরি ভাইলা দিদিভাই, আমি কুমারগঞ্জ থেকে বলছি। দাস
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমিও খুব ভালো আছি। দৌড়ে চলে এসেছেন বোঝা যাচ্ছে। হ্যালো,
1: ভালো করো ঠাকুর।
0: কোন গান?
1: ভালো করো ঠাকুর, হেমন্ত লতাকে
0: ভালো করো ঠাকুর। ভালো করো ঠাকুর আমার
1: হরিশচন্দ্র শৈবা।
0: চলে এসছে আপনার গান।
1: হ্যাঁ দিদিভাই ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার।

আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 12:05 উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর, 12:30 হিন্দি গানের অনুষ্ঠান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ছায়াকৃতি, 1:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, মাতৃবন্দনা অনুষ্ঠান 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, ছড়ার গান শুনতে পাবেন 2:15, 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে, দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 3:00, 3:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এবং এরপরই মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে। 5:55 অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ মানি অনুষ্ঠান। সাতটায় কাব্যরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে আগরতলা কেন্দ্র থেকে কাব্যরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 8:10 রয়েছে আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:20 দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি এবং সেই সাথে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কুইল্যাসহর, আমাদের অনুষ্ঠান শুনছেন 103.1

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় গানের অনুষ্ঠান সপ্তসুর। এতে আজ শুনুন মণিপুর রাজ্যের গান।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বাঞ্চলে গানের অনুষ্ঠান সপ্তসুর। অনুষ্ঠানে এখানে শেষ হলো আকাশবাণী কুইলে শহর। এবারে শুনুন হিন্দি গানের অনুষ্ঠান। আজকের ছবি মধুহোসি। প্রথম শিল্পীরা হলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

শুনছেন 103.2 MHz আকাশবাণী কুমার রূপকুমার রাথুরের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো আজকের হিন্দি গানের অনুষ্ঠান আকাশবাণী কুইলা শহর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং সহশিল্পীদের সমবেত কণ্ঠ। অনুষ্ঠানের শেষ গানখানি শুনুন কুমার শানুর গান অনেকেই এখন।

সুস্মিতা পণ্ডিতের সমবেত কণ্ঠে। এরই সাথে শেষ হলো আজকের ছায়াগীতি অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহরের। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউএর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে সাফল্যের সঙ্গে ইতালি সফর করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা ও সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এখন নকশা, উন্নয়ন এবং বিশ্বের জন্য তা সরবরাহ এই মূল নীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে। যৌথ বিবৃতি প্রদানের সময় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে দুই দেশ এখন নৌ পরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ, অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে উভয় দেশই বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনা বিষয়ক দপ্তরের মন্ত্রী কোয়ন ও ইউ আজ সোলের ইমজিংগাক পার্কে যৌথভাবে ভারতীয় যুদ্ধ স্মারকের উদ্বোধন করেন। কোরিয়া যুদ্ধের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই স্মারকটি যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স এবং কাস্টোডিয়ান ফোর্স অফ ইন্ডিয়ার আত্মত্যাগ এবং সেবার প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী তাঁর ভাষণে কোরিয়া উপদ্বীপে শান্তি ও মানবিক

0: সহায়তা প্রদানে ভারতের অবদানে যে সুদূর প্রসারী ঐতিহ্য রয়েছে তা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের এই যৌথ আত্মত্যাগের ইতিহাস ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।
1: यह स्मारक करेज का सिंबल है, यह स्मारक कंपैशन का सिंबल है, यह स्मारक सेक्रीफाइस का सिंबल है, यह स्मारक भारत और कोरिया की जनता के बीच सदियों की मित्रता का भी संदेश दे रहा है। जब कोरियन पेनिनसुला युद्ध की त्रासदी में घिर गया था, तब भारत ने ह्यूमैनिटी के प्रति अपना दायित्व बखूबी निभाया। शांति और सेवा के आदर्शों से प्रेरित होकर भारत ने अपनी 60 पैरा फील्ड एम्बुलेंस यूनिट के माध्यम से इस बार में योगदान दिया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ নতুন দিল্লিতে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিভিন্ন মহাসড়কের গুণমান ও রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেন। সময় মতো এই কাজ সম্পন্ন করার উপর জোর দিয়ে তিনি বলেন, উন্নত প্রযুক্তি এবং যাত্রীদের সুবিধার জন্য মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সুষ্ঠু করতে হবে। ভরা বর্ষাতেও যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় শ্রী গড়করি তাও সুনিশ্চিত করতে বলেন। এক সমাজ মাধ্যমের বার্তায় শ্রী গড়করি বলেন, প্রচার মাধ্যমে লোকজনের বক্তব্য জানার পরই তিনি জাতীয় মহাসড়কের রক্ষণাবেক্ষণের অগ্রগতি খতিয়ে দেখেছেন। তামিলনাড়ুতে আজ থেকে কোয়ালিশন মন্ত্রিসভা কাজ শুরু করবে। জোসেফ বিজয় নেতৃত্বাধীন সরকারে দুজন কংগ্রেস সদস্য সহ 23 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 59 বছর পর তামিলনাড়ুর মন্ত্রিসভা এবার জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এলো। আজ সকালে লোকভবনে রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার নতুন মন্ত্রীদের শপথ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। সরকারকে সমর্থনকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিজয় সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 32। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে বেলা 11টা পর্যন্ত 42.83% ভোট পড়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত, গণনা 24শে মে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিধানভবনে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। দেশজুড়ে আজ সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালিত হচ্ছে। দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে সরিয়ে রাখতে এবং জঙ্গি হামলায় সাধারণ মানুষের দুর্ভোগ ও সন্ত্রাসবাদ কীভাবে জাতীয় স্বার্থের বিরোধী তা তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক ডিজিএইচএস ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগী সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। কোনো প্রসাধনী পণ্য এখন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে কোনো সৌন্দর্য ক্লিনিক বিশেষজ্ঞ এবং গ্রাহকরা ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এইসব প্রসাধনী সামগ্রী কেবলমাত্র শরীরের বাইরে ব্যবহারের জন্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রসাধনী সামগ্রিক প্রস্তুতি ও আমদানি, বিক্রয় ও বন্টন যেন 2020 কসমেটিক্স বিধির সংস্থান অনুযায়ী হয়ে থাকে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও ফাও 21শে মে তারিখটিকে বিশ্ব চা দিবস হিসেবে ঘোষণা করে। চায়ের সাংস্কৃতিক গুরুত্ব, উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা চা দিবসের তাৎপর্য। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিদর্ভ, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডের কিছু অংশ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

0: আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই 12 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল লীগ তালিকায় শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে খেলবে। অন্যদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যা 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এদিকে ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে গতকাল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 5 দেশীয় সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন। সফরের শেষ লগ্নে ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সোলে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী ও ইউ এর সঙ্গে যুগ্মভাবে ভারতীয় যুদ্ধ স্মারক উদ্বোধন করেছেন। ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে দীর্ঘদিন ধরে পাকিস্তানে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য মহানির্দেশক নির্দেশিকা জারি করেছে। দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএসএল ফুটবলের শেষ দিনে আজ ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এসসি দিল্লির মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কুইজা শহর। এবারে শুনুন মাতৃবন্দনা অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: and in IPL cricket, Gujarat Titans to take on Chennai Super Kings in Ahmedabad this evening. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কুইলা শহর। এবারে শুনুন ছড়ার গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ছটায় ঘর গৃহস্থী, 6:30 কিষাণ বাণী, 7:00 শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের তৎপর অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, আগরতলা কেন্দ্রের কর্পোরেট সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে 7:45 এবং 7:55। 8:10 আইন অধিকার, মিক্স মেলোডিস 8:30, 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বাংলা আধুনিক জ্ঞান, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 9:30।

রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, পরবর্তী ঘোষণা একটু পরে শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এটা এখন কোন জায়গাতে আছি?
1: এটা হইলো সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড।
0: দাদার নামটা কি?
1: আমার নাম সুশীল শুক্লবৈদ্য।
0: আপনার কি তো এই গ্রামে নেই আপনার?
1: হ্যাঁ, এই গ্রামের জন্ম।
0: তো মোটামুটি সব কিছু লইয়া আসুন। এখন আপনার মানে কিতা কিতা আপনার আছে সবজি?
1: সব

0: শাকালীন সবজি?
1: বর্ষাকালীন সবজি আছে, আছে বেগুন আছে, টমেটো আছে, তারপরে দিয়া তিল খেতো একটু আছে, রামাইশ আছে, ঝিঙ্গা আছে,
0: ভেন্ডি ভেন্ডি করছিল নি,
1: ভেন্ডি লাগাইছি,
0: মানে লাগাইছি বলতে এটা মানে আগের যে ভেন্ডি আছে এটি তো নাই, ওখানে নতুন করে লাগাইছি
1: না, ও নতুন করে লাগাইছি,
0: নতুন করে লাগাইছি। তো গত ইয়েতে যে আপনার চাষবাস যে করছিল, আপনার সাইল খেত যে করছিল, কিরম পাইছিল ধান টান?
1: খারাপ হয়েছিল না, ভালোই
0: ভালো হয়েছে। আর শীতকালীন সবজিতে আলু উলু রয়েছিলেন নি?
1: আলু লাগাইছি।
0: কিরম পাইছিল আলু?
1: পাইছি মোটামুটি,
0: মোটামুটি পাইছেন?
1: সারা বছরই হন যাইব, একটু বেচছি।
0: বেচছেন? আচ্ছা। তো আর আর কিছু লাগাইছেন নি শীতকালীন সবজি?
1: শীতকালীন সবজি লাগাইছিলাম, আর এমনি একটা মূলা টুলা শস্য এগুলো লাগাইছিলাম, তারপরে দিয়া ইয়ে ওই যে একটা আরেকটা আছে ওই যে আপনার রামদানা হয় ওইটি লাগাইছিলাম।
0: আচ্ছা,
1: এটাই আর কি লাগাইছিলাম।
0: তো এখন তো আপনার ওই যে ঝিঙ্গা আছে এটা লাগাইছিল হবে? ঝিঙ্গা বা ভেন্ডি তো হয়েছে নতুন লাগাইছেন?
1: ঝিঙ্গা এখন ধরতেছে,
0: ঝিঙ্গা ধরে। আচ্ছা, বাজারে তো বিক্রি করে করতে পারছেন নি?
1: বাজারে অন্য কয়েকদিন আগে 4-5 কেজি বিচ্ছিলাম, আর বাকি মানে খাওয়ান চলে আর,
0: মানে মোটামুটি ব্যস্ত পারবা বা আরো কিছুদিন যাইব
1: যাইব।
0: তো মোটামুটি এই যে আপনার চাষবাস যে করা, হ্যাঁ এখন তো এই চাষবাসেও কিন্তু আপনার আপনার ক্যাপিটাল খাটাইতে লাগে।
1: লাগে লাগে,
0: মানে এখন ক্যাপিটাল ছাড়া কোনো উপায় নাই। তো এখন তো আপনার মরশুম আইসে আপনার ইয়েতে, আপনার
1: করার চিন্তা যারা আছে, কারণ ব্যবহার হইলো আমরা এখানে গরু ছাগলের একটু উৎপাদ বেশি, তো আরো যদি 2-4 জনে করে ইচ্ছা আছে করার।
0: তো এই যে জিনিসটা আমি তো কোনো বুঝতাম পারি না, প্রত্যেকেই এই কথা হয়, কেউ যদি না করে আমি করতাম নাই। গরু ছাগলে খাইলে
1: একা করিয়া সামলানি যায় না, তো চারিদিক বেড়া টেড়া যেমন লাগে।
0: না না, আমি যেমন এই কথা আপনারা কইলাম, আপনি কইলা আমার তো করার ইচ্ছা আছে, এখন পাশে যদি সেজু না করে তো আমারও তো করতে অসুবিধা। তো আমি আবার যখন ওই লোকটার কাছে আবার যাইব, ওই লোকেও সেম কথা আমার,
1: সেম কথা কইব,
0: বুঝছেন নি কথাটা? তো তাই না, ঠিক আমার কথা কইবা যে তাই যদি না করেন তো আমি করতাম পারতাম না। তো অথচ কিন্তু দেখুন যে এই যে ফসলটা আপনার আউশ ধানটা যেটা, এটা কিন্তু ফাঁকেও যায় আর খুব বেশি দিনও লাগে না, কিন্তু
1: দিনও লাগে না, ফসলটাও ভালো,
0: ফসলটাও ভালো হয়। হ্যাঁ, আর দেখুন যারা গরু ছাগল যারা আছে তারা হে নেট নেড়াটাও পাইলো, মানে খেটটাও পাইলো, এবং সে কুড়াটাও পাইলো,
1: কুড়াটাও পাইলো,
0: এবং ফাঁকে উই যান। এরপরে ঠিক আছে, আপনি ওই জায়গাটার মধ্যেই আপনি পরে আপনি বাস্তু খেত লাগাইলেন,
1: আসু আউস খেতটা করলে এটা হইলো একটা লাভবান মানে খেত, এবং এই সময়ে ধান তো যেমন তেমন ফসল তো ভালোই হয়, এছাড়া ও গরুর খাদ্য হিসাবে ওই মানে অসময়ে যে গরুর খাদ্যটা বাইর হয় না, ওই যে নেড়া খড় বাইর হয়, ওগুলো সাংঘাতিক একটা উপকারে আছে।
0: তো এমনি আপনার গরুটুরু আছে নি? আপনার
1: আছে?
0: আছে। এটা যে দুধ টুধ দেয় না কিটা
1: দেয়?
0: আচ্ছা, এটা বিক্রি করতে পারেননি না আপনি?
1: না, খাওয়ান চলে, বিক্রি বিক্রি করি না,
0: বিক্রি করি না, কিন্তু ওখানে তো বাজারে ওখান তো লিটারও বাঁকা 70-80 টাকা করে লিটার। আচ্ছা, তো এই যে আপনারা যে খেত কৃষি খরা বা আগেও করছেন, এটার মধ্যে কোনো পার্থক্য হন দেখারা নেই ওখানের খেত কৃষির মধ্যে?
1: ওখানে আর খেত কৃষির মধ্যে আগে তো আমরা একটা কিছু লাগাইতাম, এটাতে খরচটা কম আছে, যেমন পোকা টুকার আক্রমণ কীটনাশক ঔষধও আমরা ব্যবহার করতাম না, আমরা এমনিতেই গোবর সার বা এমনি জৈবিক সার যেটা এটা ব্যবহার করতাম। কোনো সময় আছে যদি দেখতাম ফুকার কোনো উপদ্রব, তাইলে আমরা কোনো সময় আছে ওই যে গরুর সেনাটা এটার সাথে আমরা কিছু জল মিক্সড করে আমরা দিতাম, খাস করতো
0: 10 লিটার জলের মধ্যে 1 লিটার।
1: কিন্তু ওখানের যে মানে ইয়েটা এটাতে দেখি অনেক সময় পোকার সাংঘাতিক আক্রমণ, ওই সেনা টেনার ইয়ে দিলেও অনেক সময় গিয়া মানে ইয়ে করে,
0: এটা তো আপনার পরপর দিতে
1: লাগবে লাগে। আমরা পারতে ওই কীটনাশক ঔষধটা ব্যবহার করি না আর, আমরা ওই মানে ইয়ে যেটা গরুর সেনা টেনা ইটা যেটা, এবং সার তো আমরা মানে অন্য সার ব্যবহার করি না, আমরা গোবর সারটা, কারণ গরু আছে গোবর আছে প্রচুর, কোনো অসুবিধা নাই।
0: তো এমনি আপনার কাছে কৃষি অফিসের লগে যোগাযোগ আছে নি আপনার?
1: আছে, আমরা এখানে যখন আমরা সমরুবা গ্রাম পঞ্চায়েতে যখন BLW সুব্রত বাবু আসলো,
0: আচ্ছা আচ্ছা,
1: তখন তো তাই গণ গণ আইতো, আমরা খোঁজ খবর নিত।

0: এবং সবজি টবজি খেয়ে খেয়ে কি করছে, এটা তো রিপোর্টিং করতো, ইয়ে করতো। তো এখন এর বিএলডব্লিউ এমনি ডোর টু ডোর যায় না। আমরা মাঝে মধ্যে যাই কৃষি অফিসে গিয়া, কোনো অসুবিধা হইলে বা কোনো কিছু প্রয়োজনে হ্যাঁ তাইলে গিয়া পরামর্শ নেই আর।
1: তো আমরা দেখুন, আমরা রেডিওতে আমরা এই বিষয়ে আমরা আলাপ আলোচনা হয়, আমরা বিভিন্ন কৃষিবিদ আইয়া তারা আলাপ আলোচনা করুন, এটা আপনি শুনিনি?
0: শুনি শুনি শুনি।
1: আচ্ছা, তো কেমন লাগে এই অনুষ্ঠানটা?
0: ভালোই লাগে, ভালোই লাগে।
1: তো বা আপনি ওখান আপনি কি তা নিন, আপনি উদ্যোগটা নিন যাতে আপনি অবসরটা করতে
0: পারেন? ইচ্ছা তো আছে, ধরা যাক,
1: অবসর তো সময় তো আইসে অন্ত আলী বালা অনেক সময়। তো এটা করলেও আপনি এটা আপনারা যা করুন বা সাইলেও যে আপনি যা করছেন, এটা কোন পদ্ধতিতে আপনি করছেন?
0: আমরা দুটাই করি, আমরা শ্রী পদ্ধতিটাও করি আর এমনিতে সবকিছু শ্রী পদ্ধতিতে করা যায় না। শ্রী পদ্ধতিতে একটু সময় লাগে এবং এটারে মানে একটু যত্ন সহকারে এটার ইয়েকরণ লাগে, দুটাই করি।
1: ফসল যে ভালো হয় আপনার?
0: ফসল ভালো হয় ঠিক আছে, কিন্তু এমন এক সময়ে হয় এটাতে মানে শ্রম দিলে অন্যদিকে হয় না।
1: আচ্ছা,
0: এর লাগি বেশিটা মানে করি না আর, খানি দেড় খানি দুই খানি এইরকম করি, সেই পদ্ধতিতে আর বাকি এমনি করি আর।
1: এমনি তো মোটামুটি পুরা করলেও কিছুটা তো মেনটেন করে নেন, যেমন ধরো লাইন তিল্লা করলো,
0: করি করি করি করি করি।
1: বা আগে যেমন দিতা, আগে আগে যেমন চাষবাস করতে দেখতা 5-6 কাছা দিতা, ওখান তো আর 5-6 কাছা দিই
0: না, 100-100 আমরা দিই
1: না। ওইটাই পুরাটা না না করলেও, এরকম করলেও কিন্তু আপনার ফসলটা
0: ফসলটা ভালো,
1: ফসলটা ভালো হয়। তো এমনি জৈব সার হিসেবে আপনারা কিতা ব্যবহার করেন, গোবর ব্যবহার করেন?
0: গোবর ব্যবহার করি, তারপরে বাড়িতে যে আবর্জনা পাতা টাতা, তারপরে সবজির কুচা টুচা, এটা একটা গর্ত আছে আমরা অন্য ফালাই, এটাতে সার হয় ওটা তুলিয়ে পরে জমিনেও দেই, এমনি সবজি গুলোতেও দিই, গোবর মিশে যায়। এটা আমরা ওই জায়গায় আমরা অন্য সার লাগে না,
1: মানে এটা দিয়ে আপনারা আপনারা ওই যায়
0: ওই যায়।
1: আচ্ছা, এমনি মোটামুটি তো আপনার এখানে সামনে একটা কথা শুনি যে আপনার নেই
0: ওইটা আমার অফিসে আছে আর
1: একটা আছে, তো এটাতে কিন্তু আপনি মাছ ফালাই নিতে
0: ফালাই।
1: তো এই যে কিছুদিন আগে যে আপনার
0: গত বছরে আগের বছর তো প্রচুর মাছ গেছে কি ফ্লাডে, তা কয়াল পুকুর পরিষ্কার হয়ে গেছে গিয়া, এই চিন্তা করিয়া গত বছর মাছটা একটু কম পালাইছিলাম। তো নইলে তো মাছ সব মোটামুটি আমরা খাইয়া মাছ বেচন যায় বেশিও টুকটাক
1: ব্যস্তা পারেন। বা এমনি আপনি ওই যে আপনার ফিশারি ডিপার্টমেন্ট থেকে যে আপনার যে মাছ মাছ হচ্ছে দেয়, মাছের পোনাওনা যে দেয়, এরকম কোনো সুযোগ সুবিধা আপনার পাইছেন শুনি?
0: সুযোগ সুবিধা আয় ঠিক আছে, কিন্তু আমরা পাই না সবকিছু,
1: সবকিছু সবসময় পাই না,
0: এটারও বিভিন্ন কারণ আছে।
1: আচ্ছা, তো কারণের আমরা আর যাই না,
0: যাই না,
1: কারণ বিভিন্ন কারণ তো থাকতেই পারে,
0: থাকতেই পারে।
1: তো এই যে আপনার দুইটা ফুসকুনি আমরা দেখলাম, মোটামুটি দুইটা পোষণই আপনার ভালো পজিশনে আছে, তো ইটিতে আপনার কোনো রিনোভেট করার নেই? যেমন ধরুন মনে করেন এই পুকুরটাকে আমার খনন করা লাগবো, বা পাটটা ঠিক আছে কিনা না
0: করি, এগুলো তো যা করি নিজের ইয়েতে করি, এগুলোতে সরকারিভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না,
1: কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে তো সরকারিভাবে পুকুর খনন করে দিতে আছে,
0: খনন করে দিতে আছে ঠিক আছে।
1: তো আপনারা এই
0: যে আমি যে আপনারে কইলাম যে কথাটা, অনেক কিছুই আছে কিন্তু অনেক কিছু মানে দাঁড়িয়ে কাছে আমরা যাইতাম পারি না বা আমরা পাই না।
1: আচ্ছা,
0: এটার তো কারণ আছে, এটা তো কারণ আর ব্যাখ্যা করার দরকার নাই,
1: নাই তো ঠিক আছে। তো ওখান নিজের উদ্যোগেই মোটামুটি আপনার মাছের ফোনা ফেলারা, তো এই যে মাছের যে আপনারা যে ফোনা যে ফালাইন যে, এরপর এটা তো খাবার হিসাবে আপনারা কিটা দিন?
0: খাবার হিসাবে এই গড়ে তো গুঁড়া আছে, গুঁড়ার সাথে গোবর মিশিয়ে আপনি ছিটিয়ে দিই, কোনো কোনো সময় আসে যখন পারি তখন কইল টইল একটু ছিটে উঠিয়ে দিই বা সতটুকু,
1: বা এখানে তারার যে খাবার আছে এটাও আনো। তো এই যে মাছের যে ফোনা যে ফালাইন, তা কিতা কিতা ফোনা ফালাইন আপনারা?
0: এই তো রুই মৃগেল, তারপরে দিয়া খাতল, কার্ফু, ওগুলোই
1: মানে সব জাতেরই মাছ ফালাইন,
0: সিলভার।
1: তো এবার যে ফালানোর পরে আর মাছ বুঝে মারছেন না বুঝে না কিতা?
0: মারছি, এটা টুকটাক খাওয়ান চলে রে।
1: আর তোমার লাগে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তুলবো না কিনা
0: মাছ, ওখানে যদি ফ্লাডে উঠে নিয়ে না করে তাইলে তো
1: থাকবো
0: থাকবো। আর এইবারও ফোনা আরো কিছু আস্তে আস্তে ফলাইতেছি।
1: এই যে কিছুদিন আগে যে আপনার বৃষ্টিটা যে হইলো, এই বৃষ্টিতে আপনার কোনো ফসলের ক্ষতি উতি করছে না?
0: না, এমন কোনো ক্ষতি করছে,
1: এমন কোনো ক্ষতি করছে না। এমনি কিন্তু আপনার এই জায়গাটা কিটা মানে ফ্লাডে পায়নি,
0: ফ্লাডে পায়।

0: ওই যে কিছুদিন আগে যে গতবার বোধ হয় একটু খুব হঠাৎ করে জল হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ, প্রচুর জল হয়েছে।
0: হ্যাঁ
1: আমরা তো মানে গড়ে মানে প্রায় মানে 8 দলের মতো হয়েছে,
0: মানে অথচ 18 ফ্লাটে আবার হয়েছিল না?
1: 18 প্লাটে আমরা এই দিকটা কম আছি, কিন্তু
0: ওই যে ওইটাই টাউন থেকে বেশি আছে। আচ্ছা, না ওইটাই হয়েছে। এটা তো মানে আপনার দিকে ফ্ল্যাটটা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: হঠাৎ করে জ্বলাই গেছে,
1: হঠাৎ করে এই পড়ছে জল।
0: আমি যে বাড়িতে জ্বলাইছে না, এই বাড়িতে দেখা যায় জল ঢুকে গেছে।
1: হুম হুম হুম
0: তখন কিন্তু আপনারা কিন্তু যে মানে বাড়িতেই থাকতে পারছিলা?
1: বাড়িতেই আসলাম, তো গরু বাছুর ছাগল টাগল এগুলো একটু মানে রাত্রে বেলা তো ভোর রাত্রে তো এগুলা একটু মানে যদিও মরছে টরছে না, তবু এগুলো সরাইতে একটু কষ্ট হয়েছে, জল টল ঠেলিয়া নিছি।
0: তো আপনার এখানে ওই যে জল তো বোধহয় বেশি সময় আসেননি?
1: হ্যাঁ আসিল, ঘন্টা 1.5 ঘন্টা আসিল, এরপরে জল কমতে শুরু হয়েছে,
0: জল কমা শুরু হয়েছে। এর মানে ওই যে রাস্তাটা পুরা ডুবে গেছে,
1: পুরা এই রাস্তার উপরে কমর জল আসিল।
0: আচ্ছা আচ্ছা, এই কারণে আপনার বাড়ির বিটা
1: দিচ্ছেন?
0: মানে কি যে আসলে কিছু করার নাই তো,
1: কিছু করার নাই তো,
0: প্রকৃতির উপরে তো আপনি হাত দিতে পারতেন,
1: হাত দিতে পারতেন।
0: তো মোটামুটি এই যে তিলুল খাটা সময় এই জানি না?
1: না বাকি আছে আমার,
0: আরো আরো কতদিন?
1: আরো নাইলো 15-20 দিন লাগবো,
0: 15-20 দিন লাগবো। তো এই যে তিল দিয়ে আপনি ফলাইছেন, তো কবে ফলাইছিলা?
1: ফলাইছি তো আজকে 2.5-3 মাস হয়ে গেছে,
0: 2.5-3 মাস হয়ে গেছে। মোটামুটি সবকিছু ফসলই তুলতে তুলতে 3-4 মাস হয়ে
1: লাগে,
0: 4 মাসই লাগে যায়।
1: হ্যাঁ,
0: আপনার ধানই হই না আর সবজিও হই না, মোটামুটি 3 মাস।
1: আমরা তো ইদানিং আমরা ক্ষতি করতেছে সবজির, সবচেয়ে বেশি ক্ষতি করতেছে বান্দরে,
0: বান্দরে
1: বাদরে খুইয়া লাভ নাই। মানে আজকেও ভোরবেলা প্রায় 100 মতো বাদর এই বাড়িতে ঢুকছে, কোনোদিনই আমরা এখানে বান্দর আইছে না। তবে এখন পাহাড়ে টাড়ে তো বান্দরে খাওয়ার কিছু নাই, যার জন্য গ্রামে গঞ্জের দিকে মানে এখন
0: রাবার, রাবার তো আর তারা খাইতে পারতো না,
1: যার জন্য ইয়া গ্রামে গঞ্জে বান্দরের মানে ইয়েটা উৎপাদটা
0: আসলে এত বাড়া বাড়ছে। আমি যেদিকে যাই না এখানে সবাই কয় বান্দরের লাগে, আমরা তো ওখানে আর ক্ষেত কৃষি আমরা করতাম,
1: কইয়া লাভ নেই, কইলাম না। আজকে 12 মাসই বেগুন আছে, ইটি খাইছে, বিশ্রাতে আমরা 6 মাসই বেগুন ইটা খাইছে, রামাইছে লচ্চো ছিড়িয়া কারে বিচি কিচ্ছা কারবার জিঙ্গা টিঙ্গা খাইছে। তো ভোরবেলা আমরা ঘুমে থাকছে 7টার সময় যা বান্দর ঢুকে যাই।
0: আনলে দেখা সন্ধ্যা ওই সময় তারা নামি যায়। আসলে তারারও আসলে ইয়ে নাই,
1: তারাও তো খাইতো বাঁচতো তো,
0: কিন্তু তার জায়গা তো ওনার নাই, সব শেষ হয়ে গেছে,
1: সব শেষ হয়ে গেছে,
0: ওই জায়গায় তারা এখন লোকালয়ে আইয়া পড়ছে। যাই হোক, ওই বান্দরের মোকাবিলা করতে গিয়ে যে যে সবজি বান্দরে খায় না আপনার, এটাই এখন ফসল ফলাইতে হবে।
1: এই তো মরিচ আছে, মরিচ গাছ খায় না, মরিচ খায় না, কিন্তু মরিচের গাছটিয়ে ভাঙিয়ে দেয়,
0: এটাও বুঝতে জিতে ভাঙিলে না, এটা তো খাইতে পারতাম না,
1: খাওয়ার নাই দিদি।
0: বা ভেন্ডি, ভেন্ডি তো তারা খায় না,
1: ভেন্ডি খায় না, করলাটি খায় না, এটি তিতা তো, এটিরে নষ্ট করে দেয়।
0: বা আপনি মুখি লাগাইবার কোনো ইয়ে করেন?
1: ওই তো লাগাইছি মুখি,
0: ও মুখি লাগাই,
1: ও ওদিকে আছে ফসল দিকে।
0: আচ্ছা আচ্ছা, মুখি তো এটা, মুখি তো বুঝছো আপনার আপনার খায় না ঠিক আছে, কিন্তু মুখি তো ওইতে বাক্কা সময় লাগে, 5-6 মাসের মতো লাগে
1: মুখি, সময় লাগে মানে খুবই মুখে হাত যায় না, এবং মুখের সাইজটা ছোট হয়,
0: নরম থাকে,
1: নরম থাকে,
0: এটা তো খাইতে আসলে ভালো। আরেকটা আমি খুঁজবো, অনেকে দেখছি এই সময় মদন খসু করে, তো আপনি এরকম কিছু করছেন?
1: করছি করছি, ওই তো সামনে দেখুন ওই যে বেড়া দিয়া যে কেন আছে, পশ্চিম দিকে লাগাইছি খসু।
0: ও এটা একটা মদন খসু? নেই
1: মদন খসু।
0: আচ্ছা আচ্ছা, আমি আপনার এখানে ওই একটা জায়গাতে দেখলাম তাই নিয়ে বেশ মদন খসু করছে, বেশ বড় বিশাল হইয়া করছে, বেশ বড় বড় হয়ে গেছে দেখছি। তাই নিয়ে ওগুলো দীর্ঘদিন ধরে এটা এটা চাষবাস করে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: তো আপনি এটা কবে থেকে করবা?
1: আমি করতাম আজকে 4-5 বছর থেকে
0: করি খরা। আচ্ছা, এটিতে তো লতাও তো পাওয়া যায়?
1: পাওয়া যায়।
0: হ্যাঁ, আপনি পুরা খসুটাই বিক্রি করতে পারলা আর লতাও আপনি বিক্রি করতে পারলা?
1: লতাও বিক্রি করতে।
0: তো আমি যেখানে গেছিলাম কয়েকদিন আগে, এখানে দেখছি তাইন দেখছি ওখান লতা বেচরা,
1: গত বছর তো প্রায় এই খসুরিয়ার থেকে প্রায় 2000 টাকার 2,250 টাকার মতো লতা বিক্রি,
0: লতা বিক্রি করছে। হ্যাঁ, তো এটাও খারাপ না যে আপনি এটা পাখে এটার থেকে ইয়ে হল, এটাও বোধহয় একটু ওই 4-5 মাস লাগে জানি, আরো বেশি।

0: মদন কতটা লাগে যায়, মেচুরিটিটা মোটামুটি এই সময়টা যেমন লাগে
1: চারি পাঁচ মাসের সময় দিতেই লাগে। আচ্ছা, ইটির চারা কিন্তু আপনি কিরম সংগ্রহ করছিলা?
0: ইটির চারাটি আমি আনছিলাম বাইরের থেকে, ধর্মনগরের আমার এক রিলেটিভের বাড়ির থেকে।
1: আচ্ছা,
0: ওইটাই চলের আর
1: ইটাকে ওই যে সেরাগুলো কিন্তু আপনি ইটাকে লতার থেকে হয় না?
0: না, এটি লতার থেকে হয় না, এটি ওই যে সেরাটা আছে কচুটা যখন মেচুরি গেল, ওই কচুটার গুঁড়া দিয়ে দেখবা আরো ড্যাম বাইরে গেছে, সারা সিস্কি যায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তো ওটার থেকে এক্সটেনশন করা হয়।
1: আচ্ছা, বাড়ি তো এই সেরাটা আপনার জায়গাতেই থাকেনি?
0: না, জায়গা থাকে না, আমরা এখান থেকে উঠে অন্য অন্য জায়গাতে লাগাই।
1: আচ্ছা, রাখি দিন, এরপরে সময় আবার না এটা আপনার লাগাইন।
0: আচ্ছা,
1: তো এমনি তো কচু গাছে মানে এই যে মদন কচু থেকে এটা ক্ষেত্রে সারের প্রয়োগ করতে লাগেনি?
0: দিলে ভালো হয়, আমরা গোবরই দিই, গোবর দিয়ে মাটি টাটি দিই, অন্য কোনো সার দিই না,
1: অন্য কোনো সার দিই না। আর পোকামাকড়ের আক্রমণ আসেনি?
0: কচুর মধ্যে কম আছে, কচুর মধ্যে কম আছে, তবে কচু ঠিক মতো যত্ন না করলে কচুর যে গোড়ার দিকে এটা লক্ষ্য রাখুন লাগে, এটা যদি জলটা কচুর মধ্যে থাকে, জল লাগানো থাকে, তাইলে কচুটা পচা ধরি লায়,
1: পচা ধরি লায়।
0: হ্যাঁ, তো তো লক্ষ্য রাখতে লাগে সঠিক সময়ে জলটা যাতে মানে জমা জলটা না থাকে,
1: শুকনো জায়গার মধ্যে মনে হয় ভালো হয় না,
0: ভালো হয়,
1: শুকনা বা একটু বালু বালু মাটিতে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আপনার এখানে তো বৃষ্টি হলে তো জল তো জমে যায় না? নি
0: জল জমে অসুবিধা হয় না, জল জায়গা,
1: জল জায়গা। আচ্ছা আচ্ছা, মানে
0: আরো ভালো হয়, ফলিটা পড়ে যে, ফলিলে আরো ভালো হয়।
1: তো মোটামুটি আপনার ওইটা লইয়াই আপনি এখন আসুন?
0: হ্যাঁ, ওটা লইয়া আসি।
1: যাই হোক, দাদার লগে দীর্ঘক্ষণ কথা কইলাম, আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর সুবিধা হয় আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: নিচু এলাকায় জল যাতে না জমে এদিকে খেয়াল রাখতে হইব, সবজির জমিতে নিকাশি ব্যবস্থা খুব ভালো করিয়া রাখা একান্ত প্রয়োজন, জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখতে জমির নালাগুলো পরিষ্কার এবং গভীর করিয়া দিতে হইব, চারা গাছে ছত্রাকজনিত শিকড় পচা এবং ঢলে পড়া রোগ দেখা দিতে পারে, এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া প্রাথমিক পর্যায়ে মেটালাক্সিল বা ম্যাংকোজেব এর মতো সাধারণ ছত্রাকনাশক ব্যবহার করা যাইতে পারে। মাটিতে অত্যধিক আর্দ্রতা থাকলে শিকড়ের পুষ্টি এবং জলের শোষণের ক্ষমতা কমে যায়, বিশেষ করিয়া ফসলের সংবেদনশীল পর্যায়গুলোতে পুষ্টির অভাব এড়ানির লাগিয়া প্রয়োজনীয় সার প্রয়োগ করতে লাগবে। যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখানেও কীটনাশক ছত্রাকনাশক বা সার প্রয়োগ করা থাকিয়া বিরত থাকা প্রয়োজন। বজ্রপাত, পশু পাখি এমনকি ক্ষেতে কর্মরত কৃষকরা লাগিয়া প্রাণঘাতী হইতে পারে, এর লাগিয়া বজ্রপাতের সময় গবাদি প্রাণীরে ঘরে বাঁধিয়া রাখাই উপযুক্ত কাজ বলি আমরা মনে করি। ফসল কাটার পর তা খোলা বা অনাবৃত স্থানে না রাখা ভালো। গরম আবহাওয়া কৃষকরার সকালে বা সন্ধ্যার শেষের দিকে কীটনাশক স্প্রে করা উচিত, সুরক্ষার লাগিয়া প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করা উচিত, গরমের প্রভাব এড়ানির লাগিয়া পরিপক্ক ফসল সংগ্রহ করিয়া নিতে হইব, ফলের বাগান এবং সবজি ক্ষেত বাতাসের চলাচলে সুবন্দোবস্ত করিয়া দিতে হইব, ছত্রাকের সংক্রমণের ঝুঁকি কমানির লাগিয়া গাছের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত অংশগুলি ছাটাই করিয়া দিতে হইব, পোকামাকড়ের আক্রমণ রোধে সংরক্ষিত শস্য নিয়মিত পরীক্ষা করতে হইব, গরম আবহাওয়ায় মুরগির স্বাস্থ্য এবং ডিম উৎপাদন বজায় রাখার লাগিয়া কৃষকদের প্রোটিন ভিটামিন খনিজ সমৃদ্ধ সুষম খাবার সরবরাহ করতে হইব, জমিতে অতিরিক্ত তোষের কারণে আগাছার সমস্যা বাড়ব, চারার বয়স দুই সপ্তাহ বা তার বেশি হয়ে গেলে একবার আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব, ধানের জমিতে শিকারী পাখিদের বসার লাগিয়া ধানের জমিতে কানি প্রতি সাত তাকিয়া আটটি বাঁশ টি আকৃতি করিয়া বয়ানি লাগব, এই পাখিরা পোকামাকড়ের লার্ভা ডিমের গুচ্ছ খাইয়া আক্রমণ নিয়ন্ত্রণ করব, গাছে ফুল আওয়ার সময় জমিতে ন্যূনতম তস বজায় রাখতে হইব, গাছে ফুল আওয়ার সময় ওই গেছে গিয়া এই সমস্ত জমিতে আপনারা খেয়াল রাখবা, জমিতে ন্যূনতম তস বজায় রাখতে হইব, বর্ষার আগে বৃষ্টিপাত অনিয়মিত থাকব, স্থানীয়ভাবে যেটা পাওয়া যায় এই উপকরণ ব্যবহার করিয়া সেচের

এরপরে মাটির আর্দ্রতা সংরক্ষণ কর্তৃব অর্থাৎ মালচিংয়ের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। চারাপনা তৈরি করার এখন উপযুক্ত সময়। বৃষ্টিপাতের জল ধরিয়ে রাখার আগে পুকুরের রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার করা, খননের কাজ শেষ করিয়া নিতেইব, পুকুরের জল নিষ্কাশন করিয়া তলদেশ শুকাইয়া নেওয়া একান্ত দরকার। এছাড়াও পুকুরের বা পুকুরের পাড়ের আগাছা নির্মূল করিয়া দিতেইব। এই কাজগুলি আমরা যদি যথাসময়ে করি আমরা লাভের মুখ দেখব। সঙ্গে স্বাস্থ্যবিধি অবশ্যই মানিয়া চলবা। জলের যেখান দিয়া বাইরিয়া যাওয়ার জায়গাটা, এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা, অর্থাৎ ড্রেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা। একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার থেকে দূরে সরিয়ে আইন এবং প্লাস্টিকের ভাঙা টোটা যেগুলি আপনার বাড়িতে আছে, এগুলি যারা ভাঙা টোটা সংগ্রহ করেন তারার হাতে তুলিয়া দিয়া আপনার বাড়িঘর জীবাণুমুক্ত এবং মশামুক্ত রাখুন। জল যাতে না জমে এদিকে খেয়াল রাখবা। বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়, এদিকেও আপনারা যত্নবান হইবা।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর আজ শুরু হরিয়ার আসরে আজকে একজন দাদাবাবু আইসুন। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
2: নমস্কার।
1: আচ্ছা, আপনার পরিচয় খান আপনি দিলাউকা।
2: আমি শ্রী সন্দীপ পাল, আমি বর্তমানে কৈলাসর গুণনগর কৃষি মহকুমায় কৃষি তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছি।
1: আচ্ছা, আজ কি তা আলোচনা কর্তা কইছেন?
2: বর্তমানে তো একটা জিনিস আমাদের কৃষি দপ্তরের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার থেকে প্রতিনিয়ত যেটা তদারকি চলছে, যে সেটা হচ্ছে রাসায়নিক সারের কিভাবে পরিমিত ব্যবহার। এই ব্যাপারে আমাদের ভারত সরকার 2025 সালের শেষের দিকে একটা নোটিফিকেশন জারি করেছিলেন, এবং সেই নোটিফিকেশন জারি করে বলেছিলেন যে প্রত্যেক স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশনাল এবং পঞ্চায়েত লেভেল ধরতিমাতা বাঁচাও নিগরানি সমিতি তৈরি করার জন্য। সেই মোতাবেক আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট লেভেল, মহকুমা সাব ডিভিশন লেভেল এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত লেভেল আমরা ধরতিমাতা বাঁচাও নিগরানি সমিতি তৈরি করেছি, এবং এর মাধ্যমে আমাদের রাসায়নিক সারের সঠিক এবং ব্যবহার এবং যথোপযুক্ত স্থানে ব্যবহার হচ্ছে কিনা, এবং কোনো ধরনের কালোবাজারি হচ্ছে কিনা, এবং ক্রস বর্ডার যাতে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের, আপনারা জানেন বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই

0: গ্যাসের একটা সরবরাহের একটা ঘাটতি ঘটেছে, যার ফলে আমাদের দেশেও বর্তমানে গ্যাস কম আসছে এবং ইউরিয়ার সারের উৎপাদন এবং ডিএপি সার, এগুলো সব ধরনের রাসায়নিক সারের শুধু সুপারফসফেট সার আমাদের একটা সামনের দিকে আমাদের একটা ঘাটতি হতে পারে।
1: তো ওটার উপরেই আপনি আলোচনা করবা যে এইসব সার ছাড়াও কৃষক দাদারা কেমনে করিয়া চাষবাস করতা, ওটার উপরেও তো আলোচনা করবা।
0: আমরা কৃষি দপ্তর থেকে সবসময় বলে থাকি যে সুষম বা ব্যালেন্স জাতের সার আমরা যাতে ব্যবহার করি। আমরা লক্ষ্য করে থাকি যে কৃষকরা প্রায় সময় ব্যালেন্স সার ব্যবহার করেন না, হয়তো ওনারা শুধু ইউরিয়া ব্যবহার করছেন, কেউ শুধু ডিএপি ব্যবহার করছেন, সেটা দিয়ে কিন্তু আমাদের ফসল যেরকম প্রোডাকশন হওয়ার কথা সেরকম প্রোডাকশন হচ্ছে না, পাশাপাশি মাটির স্বাস্থ্য ও গুণাগুণ মেনটেন হচ্ছে না, এবং আগামী দিনে আমাদের সেটা একটা অশনি সংকেত। যদি আমাদের মাটি সেই ফার্টিলিটি লেভেল হারিয়ে ফেলে তাহলে সেটাকে পুনরুদ্ধার করা খুব কঠিন কাজ।
1: অবশ্যই
0: প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে মাটির সুস্বাস্থ্য কিভাবে বজায় থাকে, সেই বজায় থাকার জন্য আমরা জানি যে জৈব কার্বন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জৈব কার্বনের যদি মাটিতে ঘাটতি থেকে যায়, আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করুন আর যে কোনো কিছু ব্যবহার করুন, ফসল কিন্তু সেই পরিমাণ উৎপাদিত হবে না যতটুকু তার ম্যাক্সিমাম পটেনশিয়াল আছে। তো জৈব কার্বন আমরা কিভাবে পেতে পারি? জৈব মানে হচ্ছে আপনি জানেন জীবের দ্বারা তৈরি, যেটা সেটা প্রাণীর হতে পারে, গাছের হতে পারে, মানুষের হতে পারে, সেটা যে বিভিন্ন সময়ে যে মাটিতে আমরা ব্যবহার করি, গোবর সার, কম্পোস্ট সার, বার্মি কম্পোস্ট সার, এছাড়াও আজকালকে অনেক ধরনের জৈব সার বাজারে রয়েছে, সেগুলো কৃষক ভাইদের ব্যবহার করা অত্যন্ত জরুরি। তো আমরা দেখে থাকি প্রায় যে সবজি ক্ষেত্রে কৃষক ভাইরা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করে থাকেন, বিশেষ করে গোবর সার বা অন্যান্য কম্পোস্ট সার ব্যবহার করে থাকেন, কিন্তু আমরা অন্যান্য ফসলে বিশেষ করে ধান ক্ষেতে কিন্তু সেগুলো ব্যবহার হয় না। ধান ক্ষেতে আমরা প্রায় লক্ষ্য করে থাকি শুধু ইউরিয়া সারেরই ব্যবহার হয়, এবং আমরা বিভিন্ন এলাকাতে সয়েল টেস্টের মাধ্যমে, আপনারা জানেন আমরা সয়েল হেলথ কার্ড ডিস্ট্রিবিউশন করে থাকি, কৃষক থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি পরীক্ষা করে মাটিতে কি রয়েছে, সেখানে আমরা মূলত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, কপার, জিঙ্ক, বরন, অনুখাদ্য যেগুলো সেগুলো আমরা, এবং পাশাপাশি মাটির পিএইচ মানে মাটি কতটুকু অম্ল কিনা ক্ষার সেগুলো পরীক্ষা করা, পাশাপাশি জৈব কার্বনও আমরা পরিমাপ করে কৃষক ভাইদেরকে সয়েল হেলথ কার্ড দিই। সেই সয়েল হেলথ কার্ডে কৃষক ভাইদের লেখা থাকে যে ওনার জমিতে কি কি উপাদানগুলো কি কি কি পরিমাণে রয়েছে এবং কি ধরনের ওনারা জৈব সার এবং রাসায়নিক সার পরবর্তী ফসলে ব্যবহার করবেন, এটা একটা সুপারিশ দেওয়া থাকে। তো আমার আজকের এখান থেকে কৃষক ভাইদের বার্তা থাকবে যে আপনারা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করুন এবং সুষম সার ব্যবহার করুন। আমরা বেশি মাত্রা শুধু নাইট্রোজেন সার তথা ইউরিয়ার উপর নির্ভর হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের দেখা যাচ্ছে যে এক ফলন একটা নির্দিষ্ট মাত্রায় থমকে গেছে এবং সেটা আস্তে আস্তে দিন দিন কমছে মাটির গুণাগুণ সেটা মেনটেন না হওয়ার জন্য। তো আমরা বিভিন্নভাবে আমরা মাটিতে জৈব কার্বন বাড়াতে পারি, যে যেগুলো আমি বললাম আগে, গোবর সার, বার্মি কম্পোস্ট সার, কম্পোস্ট সারের মাধ্যমে আমরা সবুজ সারও ব্যবহার করতে পারি, গ্রিন ম্যানিউরিং সার, বিশেষ করে যেগুলো আমরা ডাল জাতীয় শস্য যেগুলো রয়েছে বিভিন্ন, সেগুলো তো আমরা বলি সিম্বি জাতীয় গাছ, যেগুলো সে করে দেখবেন আপনারা অর্বুদ জাতীয় জিনিস জন্মে যেগুলো পাতাস থেকে নাইট্রোজেন সার সংগ্রহ করার ক্যাপাসিটি রাখে, সেগুলো যদি আমরা একটা চাষ মানে যদি চাষ করে 50-60 দিনের মধ্যে যখন ফুল আসে সেগুলোকে যদি আমরা চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দিই তাহলে সেটা সবুজ সারে পরিণত হয় এবং সেটা মাটিতে গাছকে জৈব যেটা সার রয়েছে সেটাও দেয়, পাশাপাশি নাইট্রোজেন সার, ইউরিয়া সারও গাছকে দেয়। পাশাপাশি আমরা যেমন জীবাণু সারও ব্যবহার প্রচুর রয়েছে, জীবাণু সার আমরা দপ্তর থেকে কৃষক ভাইদের মধ্যে জনপ্রিয়তার জন্য আমরা কিছুদিন আগে 2-1 বছর আগে আমরা প্রচুর বিতরণ করেছি, এজোটোব্যাক্টার, রেজোস্পাইরিলাম এবং পিএসবি ফসফেট সোলোরাইজিং ব্যাকটেরিয়া এবং কেএমবি পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া। তো এগুলো আমরা প্রচুর পরিমাণে কৃষক ভাইদের ফ্রি বিতরণ করেছি যাতে ওনারা যাতে সেগুলো শিখতে পারে, ব্যবহার শিখতে পারেন। তো এগুলো বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়, সেগুলো বাজার থেকে

0: কৃষকভাইদের ব্যবহার করা উচিত। তো আমরা জৈব সার, এক ধরনের বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, জীবাণু সার, এগুলো আমরা ব্যবহার করা একান্ত জরুরি। পাশাপাশি একটা জিনিস আমরা সয়েল টেস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের মাটির অম্লত্ব কিন্তু বেশ দিন দিন সেটা বৃদ্ধি পাচ্ছে। কারণ বেশি আমাদের ত্রিপুরা রাজ্য বেশি বৃষ্টিপাত হওয়ার জন্য ক্ষার জাতীয় যেগুলো ধাতু রয়েছে সেগুলো বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো বৃষ্টির জলের সাথে ধুয়ে চলে যায়, তার ফলে মাটির অম্লত্ব বেড়ে যায়। তো ওই ক্ষেত্রে আমরা প্রতি বছর বা দুবছর অন্তর মাটিতে চুন প্রয়োগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দপ্তর এবছর আমরা কৃষকভাইদের জন্য প্রচুর চুন আমরা বিভিন্ন বিএলডাব্লিউ স্টোরে আমরা সরবরাহ করেছি, সেগুলো কৃষকভাইরা যাতে জমিতে ব্যবহার করে ওনার মাটির অম্লত্ব কমাতে পারেন। দেখা যাচ্ছে যে মাটির অম্লত্ব বেশি থাকার ফলে মাটিতে প্রচুর পরিমাণে ফসফেট সার এবং পটাশ সার থাকা সুস্থ, বিশেষ করে ফসফেট সার, সেগুলো অম্লত্বের কারণে মাটিতে আবদ্ধ থাকে। সেগুলো গাছ আপনি যতই মাটিতে প্রয়োগ করুন গাছ শিকড় সেগুলো গ্রহণ করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যদি চুন ব্যবহার করে মাটির অম্লত্ব কমাতে পারি তাহলে অটোমেটিক গাছ শিকড় যে মাটিতে যে আবদ্ধ যে ফসফরাস সার আছে, সুপার ফসফেট সার যেগুলো আমরা বলি, এসপি সার, সেগুলো গাছ কিন্তু পেয়ে যায়। তো কৃষকভাইদের আহ্বান করবো আপনারা এগুলো ব্যবহার করুন। পাশাপাশি যে সামনের দিনে ইউরিয়া সার এবং ডিএপি সারের ঘাটতি দেখা যেতে পারে সেই জন্য আমরা বর্তমানে দুটো টেকনোলজি চলছে, ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি। ন্যানো মানে ক্ষুদ্র পর্যায়ে, মানে ক্ষুদ্র অতি ক্ষুদ্র সেটা সেটা সার, মানে লিকুইড সার। এগুলো ন্যানো ইউরিয়া মানে ইউরিয়া সারই, সেটা লিকুইড ফর্মে ছোট 500 ml এর যে কন্টেনারের মাধ্যমে পাওয়া যায়, যেটা বিভিন্ন সময় কোম্পানিগুলো পরীক্ষা করে বলেছে যে এই 500 ml ইউরিয়া সেগুলো এক বস্তা যে সার সেটার কাজ করে, এবং এটা স্প্রে করে দিতে হয়। ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি স্প্রে করে দিতে হয়, প্রতি কানিতে 500 ml যথেষ্ট। সেটা ব্যবহার
1: লিকুইড পাওয়া যায় না,
0: লিকুইড সেটা জলের সাথে মিশিয়ে স্প্রে করতে হয়, না গাছের পাতাতে স্প্রে করবে। সেগুলো প্রতি লিটার জলে 2-4 ml প্রতি লিটার জলে, মোটামুটি এক কানি জমিতে আমরা বলে থাকি যে 100 ল ন্যানো ইউরিয়া অথবা ন্যানো ডিএপি প্রয়োগ করবেন। যদি 100 ল হয় 4 ml করে আমরা দিই, 400 ml লাগে, 500 ml এর কন্টেনার সেগুলো থাকে এবং এগুলো বাজারে উপলব্ধ। কৃষক ভাইরা যদি কোনো সময় যদি মনে করেন যে এই নতুন নতুন টেকনোলজিগুলোকে আমরা যদি মনে করেন বাজারে ইউরিয়ার ঘাটতি রয়েছে, কারণ এখন সরকারি স্তরেও কিছুটা ইউরিয়ার সাপ্লাই কম রয়েছে, কারণ আমাদের যে সরকারি দপ্তরের ছাড়াও প্রাইভেট স্টোর গুলাতেও সার বিক্রি হয়, তো যদি যোগান না আসে কৃষক ভাইরা পাবেন না। সেই ক্ষেত্রে আমাদের হাতে অল্টারনেটিভ রয়েছে, সেগুলো হচ্ছে ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি।
1: ফাতার মাঝে যে দিবা তখন গাছের বয়সটা কত থাকবো?
0: এটা ওনারা ধরুন 15-20 দিনের মধ্যে ওনারা ফার্স্ট স্প্রে করতে পারেন, দ্বিতীয়বার আরেকটা স্প্রে করতে পারেন, কোন ওষুধ 2-3 বার স্প্রে করতে পারেন। কিন্তু একটা জিনিস কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে যে ডোজটা যেন কোনো অবস্থাতেই 2-4 ml এর বেশি যাতে না হয়। এমনিতেও আপনারা জানেন আমরা ইউরিয়া সারও অনেক সময় আমরা লিকুইড স্প্রে করে থাকি, যেটা আমাদের দানাদার যেটা আছে সেটাও আমরা স্প্রে করে থাকি বিভিন্ন ফসলে।
1: তো বেশি খরিয়া দনিয়া পাতাতে কৃষক দাদারা দেই নই,
0: সব ধান খেতে, সবজি খেতে, সব খেতে দনিয়া
1: গুলিয়া দিবাও।
0: এটা তো চোখে পড়ে, বাকি সব সারই কম বেশি ধান খেতেও ব্যবহার করেন কৃষকরা, সবজি খেতে তো ব্যবহার করেনি। তো এনপি এছাড়াও রয়েছে এনপিকে সার মিক্সচার, এটা এনপিকে এনপিকেও সার 20-20-20 এটা সেগুলো স্প্রে করে দেওয়া যায় এবং এগুলোর রেজাল্ট খুব ভালো। মাটি থেকে কিন্তু পাতাতে স্প্রে করলে সেটার রেজাল্ট কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি পাওয়া যায়। সেটা হচ্ছে কি পাতার মাধ্যমে খুব সহজেই গাছের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে চলে যায়। তো কৃষকভাইদের লক্ষ্য রাখতে হবে যে যখন ওনারা স্প্রে করবেন যাতে স্প্রেটা যাতে পাতার নিচের দিকে বেশি হয়, কারণ গাছের যে খাওয়াটা সেটা পাতার নিচের দিকেই গ্রহণ করে, সেটা স্টোমাটা বলে একটা জিনিস থাকে যেটা যেটার মধ্যেই মাধ্যমে গাছের যে বিভিন্ন শ্বাস প্রশ্বাস বা বিভিন্ন জিনিসের আগেশের আদান প্রদান পাতার নিচেই থাকে স্টোমাটা। তো উপর থেকে নিচের দিকে যদি নজলটা ওনারা নিচের দিকে বাকিয়ে দিতে পারেন তাহলে এটার রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়।
1: আচ্ছা আচ্ছা,

0: ভাইরা নিশ্চয়ই এটা মনে রাখবা। আচ্ছা দাদু, সুনের কথা হইছিল, কানি প্রতি কতটুক সুন দিতা?
1: কানি প্রতি আমরা সরকারি স্তরে বলে থাকি 40 কেজি চুন ব্যবহার করুন। 40 কেজি না, আমাদের মাটির যে অম্লত্ব আছে, আমরা সয়েল টেস্টের রেজাল্ট দেখেছি 5 থেকে 6 এর মধ্যে বেশিরভাগই। তো মাটির মোটামুটি যে নিউট্রাল মাটি যেটা বলে থাকি আমরা, 7 pH রিডিং 7। তো ওই ক্ষেত্রে আমাদের যদি 0.1 ও যদি বাড়তে হয় তো প্রায় 100 কেজির মতো সার, 100 কেজির মতো চুন মাটিতে দরকার। 40 কেজি 100-200 কেজি দিলেও চুনের মাটিতে কোনো সমস্যা না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুন ব্যবহার করে তাড়াতাড়ি কিন্তু ফসল লাগানো যায় না।
0: আচ্ছা,
1: 20-25 দিন পর সেটা ব্যবহার করতে হয়।
0: আচ্ছা,
1: এই মরশুমে সামনে যে মরশুম রয়েছে, আমন মরশুম রয়েছে, আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে চুন ব্যবহারের একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে হচ্ছে আপনার একটা চাষ দিয়ে আপনার কানি প্রতি 40 কেজি 60 কেজি 100 কেজি আপনি দিন, কোনো অসুবিধা নেই। চুনটাকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিন এবং সেই মাটিতে জলটা আটকে দিন, বৃষ্টির জলটা সেটা বেঁধে দিন। কারণ এই মাটিতে চুনটা বিক্রিয়া করে যেগুলো অ্যাসিড, যেগুলো অম্ল জাতীয় যে ধাতুগুলো আছে, বিশেষ করে আয়রন জিঙ্ক, সেগুলো উপরে চলে আসবে জলের সাথে এবং 10-15 দিন পরে সেগুলো জলের সাথে ছেড়ে দিন, তাহলে ওই যে অম্ল জাতীয় ধাতুগুলো সেটি নিষ্কাশন হয়ে যাবে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা কইছেন, কৃষক ভাইরা অবশ্যই শুনবা। আচ্ছা দাদাবু, এর পরে আর কিটা আপনি কইতে চাইরা মানে এই সারের ব্যাপারে?
1: তো সার তো অনেক ধরনের, মানে সুষম আমরা একটা রিকমেন্ডেশন দিয়ে থাকি, ধরুন প্রতিকানিতে 20 কেজি ইউরিয়া, 50 কেজি সুপার ফসফেট, 15 কেজি পটাশ, সেটা সুষম মাত্রায় ব্যবহার করা একান্ত প্রয়োজন। আমরা দেখতে পাই যে একটা সার দিলে 2 নম্বর সুপার ফসফেটটা 50 কেজি জায়গায় 20 কেজি দিলেন, পটাশটা কম দিলেন, তাহলে এটা সুষম ব্যবহার হলো না এবং এটাতে গাছের যে প্রোডাকশন, যেটা ম্যাক্সিমাম প্রোডাকশন যেটা, সেটা হয় না। এবং এই যে কেন 10 কেজি 20 কেজি 15 কেজি দেওয়া হয়, সেটা সুপারিশ কিন্তু পরীক্ষা করেই, রিসার্চ করেই, কিন্তু কৃষকের কোনটা আমাদের ত্রিপুরার মাটিতে কোন সার কতটুকু পরিমাণে দিলে পরে সর্বোচ্চ ফলন পাওয়া যায়, সেটা মানে একটা সুপারিশ দেওয়া হয় থাকে দপ্তর থেকে। আমাদের যে গবেষণাগার, রিসার্চ স্টেশন গুলো রয়েছে, সেখানে কোনো কিছু ওই যে ট্রায়ালের মাধ্যমে 2-3 বছর পরীক্ষা করেই তারপর কৃষকের জমিতে সেগুলো রিকমেন্ডেশন দেওয়া হয়। তো আমি কৃষক ভাইদের বলবো যে আপনারা যখন জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার যখন ব্যবহার করবেন, যে রিকমেন্ডেশন, রিকমেন্ডেড ডোজ অনুযায়ী আপনারা ব্যবহার করুন। যদি আপনারা মাটি পরীক্ষা করেন এবং সয়েল হেলথ কার্ড যদি পেয়ে থাকেন, তাহলে সয়েল হেলথ কার্ডে কিন্তু এগুলো পরিষ্কার ভাবে লেখা থাকে। কৃষক ভাইদের উদ্দেশ্য হলো, যারা আপনারা হয়তো অনেকে ঠিকভাবে পড়তে পারেন না, সেই ক্ষেত্রে যারা পড়তে পারেন ওনাদের সাহায্য নিয়ে আপনারা বুঝে নিন কি পরিমাণ সার আমার একখানি জায়গাতে কোন ফসলের জন্য দরকার।
0: অটা ভালা করিয়া বুঝিয়া তারা যদি চাষবাস করেন অবশ্যই লাভবান হইবা। তো আজকে আসরতনে উঠি যাইরাম, আপনার এই মূল্যবান বক্তব্য অবশ্যই বা আলোচনা অবশ্যই আমরা কৃষক ভাইরা শুনবা। তো আজ এখানেই শেষ করলাম, নমস্কার দাদাবাবু।
1: নমস্কার।
0: আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

এতক্ষণ শুনলেন পর্যায়ক্রমে ঘর গৃহস্থী এবং কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলা শহর, এখন পর্যায়ক্রমে আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককব্রক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককব্রক সংবাদ এবং সবশেষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: সন্ধ্যা কাহাম পইলা ওন আকাশবাণীর আগরতলা তাবু চন্দ্রগ তিনি সন্ধ্যা জানানি কবরক আওয়াই পান্ডা পান্ডা পইলা ওন খানালায় না হাওয়ানি কক পান্ডা
1: নাই তাংমলা এবা ওয়াতেই মল মুখে কিন থাকে তো রক ভাইকে কানে নাং তাই তাম তাম কাই মান আবার গেই ককলাম তাই জিনে ককলামও সেরে শুক্র সানানি বাকেই খরকসা বরং মানা সার কবির দেপর মান জিনে পান্ডাব লাম সব
2: পান্ডা খাই তোমায় যত বৃষ্টি খাইনাই হোকবার খাইনি রকম খুলম
1: আও চিনি অত্রিপুরা হাওয়া তো কবাং মানা চুগ মুখে থাকি তো কবাং মানা ফলিব হুগব কাই মানাই দঙ্গ তাই খেদর কাই মামানি দঙ্গ আবার কারিব চং লক্ষণী চিনি নগান্তি গানাইখিনি বাইরগব চং কায়ু আপনি বিশ্ব চং তাবো সাইয়া থামানি হিঙ্কি ও বাতি মল এবার কাবার তুমলাম মল চিনি মুখে দিন রক তাম তামল কাইখা হিঙ্কে তাবুক তো অজরা ফাইটং হবা ওয়াতে হাকলাইনি জরা ওয়াতে হাকলাইখা তো অজরা ও সঙ্গে তাম তাম কাইমান সার না পুলিয়াব সঙ্গু
2: আও সঙ্গ তাবু কুটুম জরা বা টাংলা মল বনি হলো সপেনাই সিনে ওয়াতে মল বা বর্ষাকাল ই জরাও সিনে কামিয়াম সে রোগ সঙ্গ যাদ্রপথ মুগিতুম রোগ সঙ্গ খাইলেও মুগিতুম থাকিতুম হংকাই যেন তিনি আবার অন্য কিসার গিয়ে সালাইনে হংকাই তাবো গুয়াতেই খাই মানে তাবো সিমিন তাই বসে গান সংখ্যা হুক খাইনাবো আরও হুক বসেন তাবুক তো লেনটু তো সঞ্চালিত দো বলম রোগ হগলাই বলম রোগ রোগই সগৈ রোগই হার অন্য সঙ্গে টিয়ার খাইও আবখাই চিনি সিনে হুক নিয়ে যে কালচার হুক সিস্টেম আরও সঙ্গে অর্জুন বা হুব বসন মুখে তো রোক লাগে হঙ্গাই সিং তুমি অমনন এমন যত মন্দনে নসং সালাইনে তেমন মুখে তো নসং খাইমেন হঙ্গাই নাইডি তাবুক তো চিনি মনসুন স্টার্টিং আকু মানে ওয়াতেই তাবুক লাই আকু চিনারও সিনতাম হ্যাঁ চিনারও ওয়াতে সপেতে সপেতে বর্ষা ফাই হম অফিসিয়ালি সুযোগ যাবো বসে বসন যাত্রা ওরা আবু জুন মাস নিয়ে প্রথম সপ্তাহ না পুইলানি সাপ্তাহ সিংটিপা রাজ্য ওয়াতেই হাঁপায়ু বর্ষা হাঁপায়ু কে ফিরবা বর্ষা কাহামকে হাঁপানো সেখানব সিং ওয়াতেই মানো কিসা মিসা ওয়াতেই মানো অবন মৌসুম প্রি মৌসুম বা প্রাক মৌসুমি বৃষ্টিপাত প্রাক মৌসুমি যে ওয়াতেইটা মানে ওয়াতেই কাহামকে ওয়াতেই মলিং সেখানব সিং ওয়াতেই মানো আবংকে সিং নুকজাখা ওয়াতেই নবারক সিং নগুইনি টঙ্গ আসমযঙ্গ আপ্রু সিং আওয়াতেই কলাইখানকে সেন যে গিস্তি খাইনে রোগনি হুকবার খাইনে রোগনি বাকাসে টংটং মা জুডান ফাইও
1: স্যার
2: চিনি পাড়া রোগ সেন কামি রোগ নগো মাখিদিন কালি নামি বাগেই আওয়াতেই ঠপসে ঠপসে কলাইমা বাইন সিনে খা সাসাই ফাইও
1: বুসলি থমলাই
2: বুসলি থমলাই যে বুসলি কেড়ি খেবা গানা গিনি যে গিস্তি খাইনাই মাখিদিন কাইনে বং থানে থমলাই কেতাবু সেন অরখেই আবনো যে ওয়াতেই মুখে তিন সঙ্গে তামনি বাকি আং আমি সাই খাওয়া সব সময় যে মুখে তিন সঙ্গ তামনি বাকি সঙ্গ খাইনা নক মুখে তিন ও তামনি যাখাই মুখে তিন সিনি সা খামনি বাকি সঙ্গ আহিয়া যে মুখে তিন শুধু সঙ্গ মাই চানানি বাকি ফুং দিব সাই তিন বেলা মাইনি লগে মুই চানা নাম হনই আবু হনই সঙ্গ তো ওয়ান সুগি দো আহিয়া সঙ্গ মুখে তিন চালাই ফিরাবা মুখে তিন টাম উপকার আবু কিসা ছিল না নাগো সঙ্গাবো মানে তামনা ডাইরেক্ট সাইমানা নাঙ্গো দা আবুকে হাই মাই মুই তিন বালা তো মুই নাঙ্গো সঙ্গ মাই চালান বাকি সঙ্গ ততটালাই না হাঁকে মুখে তিন নাঙ্গো ঠিক ন পিয়া মুখে তিন টাম উপকার আবু সঙ্গ কিসা ছিল নাঙ্গো কাইসা প্রাপ্ত বয়স্ক বরক অ্যাডাল্ট বনি বাকি মুখে তিন নাঙ্গো মুখে তিন অর সঙ্গ মুখে তিন নাঙ্গো 150 গ্রাম খাই পার্সেন্ট বাকি পার হেড 150 গ্রাম মুখিতেন অবপুবী মুখিতেন অর ব্লাইট লাই বাদে শুধু কুবন মুখিতেন ডাঙ্গর

0: Subram, sak sini tam nan sen blai bokong heda
1: dalo dalo
0: blai bokong dalo abruk nanggo 50 gram klai salo sparehet tai 100 gram kan nanggo buti jatio thapa nungka alu pangka mana o tinda bakhi pungka kaisa ke 100 gram a 100 gram kata nungai je phantok panangka sagumro panangka milok panangka
1: je norom jati
0: e mbathai jatio bamti jatio 100 gram mukhi ding nanggo sini Ponsel kamu kan nanggo belai jatio, belai bokong jatio. Saya kamu bosok pangka, angkai tam hanseng bener, mui frei.
1: Bukan angka.
0: Am tiok nanggo. Te 100 gram kan nanggo sini buti jatio. Kamu bosok angka 300 gram nanggo. Sengka angke sak ham maintain kain angke. Omo pustit ICMR, Indian Council of Medical Research, borok o recommendation nanggo wade 300 gram mungkin dong sana nanggo. Angko o lagi no ফল নব গিসা সাইকে না ফল কা নাঙ্গুসি নে 100 গ্রাম আ গসং জেতে সিন অমনি ওস মার্কেটিং টাকেটিং ঠিকা সং জে সিন সাগো নাং মানে ভিটামিন মিনারেলস অমতি রক্তা ভিটামিন তো জাদ্রপুর ভিটামিন তো এ বি সি ডি কে ই অমতি রক্ত অমতি রক্ত সং অমন থেকে সং মানো তাই মার্কেটিং তাম সিন উপকার ক্লাইং কে চিনে ওকো তাম মানে ফাতার থানানি মানে পরিষ্কার ফাইবার টঙ্গার ফাইবার কন্টেন্ট কমাং টঙ্গ কা ফাইবার টঙ্গ এই সিনে জোর পরিষ্কার গায়ে সে শরীর কা হাম টঙ্গ অমু কাছে একটা দিক পুলে সাগা যে আবু মুগি দিন টোসেন তিন বেলা সানাকে তত্র লাইনে মুই কত মুই কত গুণাবলী নাঙ্গ দুই নম্বর কে কিন্তু সঙ্গ আসল গঙ্গা সিনে
1: হেলথ
0: ডিপার্টমেন্ট পরিমণ হেলথ পয়েন্ট অফ ভিউ নিউট্রিশন দিক দিয়া তাই কেসের দিক কথা সঙ্গ কমার্সিয়ালি মুখে ঢং খাই মানো কমার্সিয়াল কে রং পয়সা আজিনান বাগাই গিবিনি মোটামুটি তিনটা দিক টঙ্গো মার্কেটিং চার্জ খাইনেন তামা সিনে তাবো কবাং মা পাস খাইজাক সরাই রক শিক্ষিত সরাই কম বেশি লেখাপড় খাইজাক জিমকি শিখ বরক ফরক বো কিন্তু মনো এন্টারপ্রেনারশিপ হিসেবে না খাঙ্কে মার্কেটিং চার্জ হো খুব লাভ টঙ্গো হ্যাঁ তাবো হাইডি সং সালাইছি নাই যে ও জরালে সংটা মার্কেটিং খাইমান তাবো কত ওয়াতি সংখ্যা কো তাবো ইংরেজি মাস মার্চ মাস যে ফেব্রুয়ারি মার্চ ও দুইটা মাস সংখ্যাই নাকি ওয়াতি মান গিয়া কামকে ও জোরাঙ্কে তিলুই মামা জায়গাও সং মিডিং খাইনে তৈমা থমা জায়গা তৈমা থমা জায়গা বুতই যেমন তৈনি মেশিন পান টংখা আর রমনি পুকুরিন তি ফারি মাংখা সরা নদী রমনি তৈ পামসেট বা যে কোনো তুই লুনানি ব্যবস্থা কেনা আমি এই জায়গাও ক্ষেত রোগ পুষ্ণি মাইরাবাই যে হানো আবুকে তাবু ওয়াতি ফাই আসানি নি অমনো টাং মানে আসব ডাঙলা ও সময় সং মুখি দেখাইমান আগে আবু তুই রং সংখ্যাই মানকে চুংখাই মানো ইগো কসনাই ফসল রোগ যেমন রিজের কম অমন খুব গুরুত্বপূর্ণ সিনি ফসল আবার সিংটা মনক যাকে গাঙ্গে তাবো গাংলা এনকাই তা মানে মানে গাংলা জিঙ্গা এনকাই তাবুং দিনও তো ফল অবো খাইও এনকাই ও সিবুং নো সলাইতাম হ্যাঁ পুইঠা পুইঠা মিলক ও জরাবো মিলকঙ্গ মিলক অমরকে কসংনাই ফসল রোগ অমরকে সংখ্যাই মানে কেতাবো তুমি কাংরং তুমি খাকলু তুমি সাকুমরা তুমি হে ও ফসল লুনা এক লগত আমি সাগা আমা অমর কে বর কাছে ফ্যামিলি নি দো হ্যাঁ মকি তুমি রোগব এগ্রিকালচার রিস রোগ হর্টিকালচার সুবং নব ফ্যামিলি বোটানি হ্যাঁ সুবং নব কাছে ফ্যামিলি বকজাত তুমি কমর কা সলাই উটা হ্যাঁ অমর অমরং সংখ্যাই মানে খাই সং সং যে সাউডম ব্রুম নাং মানে মকি তুমি সং মান থং মানো সিনে হেলথ নো সং মেন্টেন খাই মানো পুষ্টি রি মানো তাই সং কবাং নো আজি মানো আফসার ও তাই দংখ সিনি তম করমলি বিন্দি 150 কোন কোন জায়গা খাবা সিন বেলাস হনো 150 নো সং কাম কেন কই মানো এঙ্গাই ফান্তো কই মানো মসো কই মানো আবু সারাবো সং টেক্সা ওয়াটি টপসা টপসু ফাইগা আঙ্কা সং সং ওভার ওভার সং তাম খাই মানো গাঙ্কা সং সরা সরা যে মান তাম নাম থাবা দিয়া থাবা দিয়া খাই মানো এমন কি সং যে থাসা মানে থাবরক থাবর রং বুকাই মানো থাবর রং সং কে কমার্সিয়ালি খাই নাকি কাঁদন খাই মানো সং তো কম বেশি হ্যাঁ বুফাং রোগ সে কসং দিয়ে দেবো চাদ্র ফোনে কিন্তু আমার চাদ্র ও লেভেল চাদ্র লেভেল তুমি ওই সঙ্গে আমার কমার্সিয়াল লাগলে আঙ্কে রমবি আধা কানি থামাং কাইরকা পাঁচ কানি বা ছয় কানি কাইরকা তাম হন বন থাবা দিয়া হ্যাঁকে অমতি হাইকে সং পঞ্চমুখী থা অমতি রং মসং কাইনা নি তাবুং নজরা এনেকে টেপিউকা টেপিউকা হাঙ্কে তামুং হাঙ্কে থাবুসুক থাবুসুক অপরম

0: chạy sát mà này hết đã bà cross plowing nó bono kèm đi cross người bono sát cảm cái khay đi nhà giáp ra bộ ra trong bên áo rồi sang sát lại này khay bây giờ sang cái sát khéo khay nó nằng sang tao bung khao sang aro đâu sát cái má khay này áo bung khao cao đẳng muski cross học muski mang theo cái sang bộ phận mà này compost bơm sang đâu cái compost cái compost trong cái bar mi compost bar mi compost cái kia comp cái nung যেমন সং কমপক্ষেন কানিসাব হুকানকে সং মুসুখি কাহাম কসগ্ন সং কপন কমপক্ষে সং চল্লিশ বার রক পঞ্চাশ বার রক বন ও সং এক দুই চাষ রুফুন সারি মারনাই দেব আবু শেষ হইয়া কিন্তু পয়লা চাষ নো সং বন কাহামকে সারি ওকে আয়ং বন সারি রেখা আয়ং চাষ ধরি তো হাবাই কাহামকে মিক্স সংটা
1: আবার যত মুখিং মাগাই দা স্যার
0: আবার যত মুখিং আমি আপনার তিনি তো সুন ইন জেনারেল সালাই তো কাবা যত মুখিং মাগাই না অমুনাগো তাম হুমা সিনি হাও অমতি নাঙ্গ অর্গেনিক কার্বন নাঙ্গ নাঙ্গ কম বেশি আবার সঙ্গে কষ্ট খাই বোখাই জোগাড় খাই মারনে বানি কম বসে মান থাকবো তাবো হুকে আবনি ইয়াগুলো শেষ চাষকে লাস্ট চাষকে টামরানাই হিংকে কি রাসায়নিক সার মারনে বুকতে যাবো ইউরিয়া সুপার ফসফেট পটাশ
1: আবো চিনি হইতে কোনো মানে কাহাম খাইনা বাকি দেয় না চিনি শাক মাংনকে হামেদা খাইন আবো জামানে
0: আবো সানা থাকাই তো নাইডি সং গবাং ফলি রেনা মাগে যে কোনো কেমিক্যাল জিনিস তো বিনে এফেক্ট হাও হতঙ্গো সার রকমকে সিনি শরীরলে আসে ও খাইয়া এফেক্ট খাইয়া কিন্তু হাও হুকে হানি বিনে অ্যাসিডিটি রোগ বাড়িও এসিড হুমলে সঙ্গে বরক না হ্যাঁ পিএস কমই থাঙ্গো কুইস কমে না হানি বাকি তো কিসা ক্ষতি নয় হাইফান তো সঙ্গে ঠাইরি না কাহাম কে ঠাইরি না নিকে নাঙ্গো বিন লগে মুসকি রোগ বার্মি কম্পু সবলু থাঙ্কে বা তাইব হান ঠিক হানি স্বাস্থ্য ঠিক না রেজা নাই বিঠি রোগ দো আবর বেরোকে হাত ঠিক দো সঙ্গ সার নো তোতা গিয়া কারি মেয়া কোলে সার মারে নাই পিটিন পট সার নাঙ্কু গুদো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বনি লগে বতাইব দো আবং খা সঙ্গ বনো মাইক্রোনিউট্রিয়েন মাইক্রোনিউট্রিয়েন কে তাম নাং ও থাজিং সামানি এন পি কে নাইট্রোজেন ফসফরাস পটাস বুকে গবাং খা নাঙ্গো দো যেমন সঙ্গ মাইসাফুর মাই গবাং নাঙ্গো আবং কে শেষ চাষ রমলি নুং চাই চাষ রেখা কে থার্ড বা ফোর্থ চাষ সিনি দাবো মুসকি কে ফার্স্ট বা সেকেন্ড চাষ রাই দো মুসুকি হিংকে
1: স্যার ও ক কে ও ফানটক রকমের বসক বসক যে থই থামানি মানে ইয়ং নাই নাই খেয়ে রাই নাই খেয়ে ইয়ং সাবই দো বিং ফানটক বসক আবার তাম কারণে
0: আবো কে ইয়ং দো আর আবং খা বেদেক বসক তাই বোথাই সাপ্লাই হাবি জানাই ইয়ং কক বরক বাইকে আং হাই সালাম কাটা আবো নকে তো সঙ্গ আবো বিঠি দো কাতা আবো আবনি বিঠি রেখাঙ্কে তো ঠিক নো দো তাও তো ফুরাদন দো ফুরাদন দো তাই ইমিডিয়া ক্লোরপিড দো সারি দি মানো বনি বাকি ইনকে সং তাবং দিনো কা হাই দো তাবো কে সং ওয়াই বিটি সিমি দি হিয়া তাবো কি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট তামো যে শুধু বিটি বাই সিম্পু থাই বনো সিনি তাই বো সিনি কালচারাল মেথড বাই বনো কন্ট্রোল খাইনানি বুকতে বসক নো কাং কাং কে সং আমনো আবো তো বাইর উই থাংলে বনো কালেক্ট খাইনাই সং রাওই রাওই কাইসে মানিও নাওই বালটি ফাননানি বনো ওকে আরো তো বসা মান যাচ্ছে নাই বিনি লার্বা স্টেজ ওকে আহকে বিনি পপুলেশন কমি নাই তাবো বাইরে কাতাম সঙ্গ হরমোন বাইরে কাত ফেরোমোন ট্র্যাপ হুনে ফেরোমোন ট্র্যাপ হুকাঙ্কে আবো সনো ক্ষতি খাইয়া থাসিং সামত আং কেমিক্যাল কেমিক্যাল হুঙ্কে অবশ্যই ক্ষতি খাই আবন বাকি ফের সঙ্গ কেমিক্যাল যে মানসাক এভয়েড খাইমান চাও বনে এভয়েড ভাগে খাইনে বা বনে এভয়েড খাইনে কে সঙ্গ কুবুন যে বনো আবো সঙ্গ অনেক সময় বনো কুবুন যে মেথড দো যেমন রকমই ক্লিন কাল্টিভেশন মানে জাবরা ববরা করি সিনিয়া ক্ষেত মানে ফান্টক ফান্টক বাড়িও জাবরা উনার গ্লাক তারবি ওকে ফরমোন ট্র্যাপ নো সঙ্গ মারা নাই ফেরোমোন ট্র্যাপ কানিব চারটা রকমকে নঙ্গো দো আর ফেরোমোন ট্র্যাপ কাতাম তো আর কে ফিমেল নি যে হরমোন আবার কাশা টিউ ওবর লিউর হন্তা সঙ্গ আবার ট্যাবলেট হাই আবার খাসি রেখাঙ্কে ফান্টক বুফাংনি লেভেল নি সাই লেভেল নি ছয় ইঞ্চি রক গুসু গোখের খাঙ্কে আবো তাম খাই ও যে মেল তলা ইয়ং সেলা রং ফাইয়ে আরো হাফাইতা আবনি কাইসা স্মেল দো
1: বাহাই
0: ফেরমন বাহাই দো তা ও বরি ইয়ং নি বিনি ও হরমন নি বাহাই দো আবো কেমিক্যাল সানাম যাক আবো নো থেপা গাঙ্কে সেলা রোগার হাফাই বিও হাফ গাঙ্কে তাম বিনি বংশ বিস্তার কমিতা সেলা কমি গাঙ্কে তো ইয়া কমিং সিনাই সিন বিনি
1: বংশ
0: প্রোডাকশন কমিং সিনাই ইয়ং নিতা অবো অবো খে অবকে খাই অমর মন সংখ্যা নাই আং সঙ্গে তো সঙ্গ রাসায়নিক বোমার নাই এই যে ইমান্ডা ক্লবি দো হ্যাঁ ফুরাদাম রক্ত আগে বড়ো আবার ওকে বেলেকে ও খাই নিয়ম মা মানি নাই

0: বিয়মান এনেকে বুবতুই বথাই থাই কেন বুবার বার কেন ফুরাদন তাই রিমাংলা মুক্তি রক্তা
1: অনেক
0: যাদের পদ্ধতি তো সিনথেটিক পাইরোথ্রেট যেমন রুম দিব উস্তাদ হুনেই রেলাইও হ্যাঁ সাইপারমেট্রিন ডেলটামেট্রিন অমতিন অনুরতা কিন্তু সিং লক্ষ মানার নাই সিং বাজারও ফালে রেখা বই জেস পান চাতুং বিটি গনাং বিস গনাং হ্যাঁকে ওয়ান সুকিং লাগ সিনি মাইন্ডসেট আহিংকে তো সাগলাক হ্যাঁ দিবা সিং লক্ষ মানার তাসারা এই যে ও তো আং থাসিং তো ফেরমন ট্রেম কক সাগা নিম নি যে ঠক
1: এ নিম অয়েল
0: নিম অয়েলটা নিম অয়েল নরু খাঙ্গে সঙ্গ তো তো 10 দিন পরে পরে নিম অয়েল আবু নিম অয়েল বিভিন্ন পাওয়ার টঙ্গো এই আবুনি অনুসারে ট্রিমার নাইটা যেমন বাক্সাঙ্কে 1 লিটার তিও 5 এমএল নাঙ্গো বাক্সাকে যেমন 10 এমএল নাঙ্গো ওমা হাইকে রি ব্রো
1: ভাঙলা বুঝি ওই
0: বিন পাওয়ার ও নিম নি পাওয়ার অনুসারে তা
1: ও নিম নি
0: পাওয়ার অনুসারে কাহামকে মিশি মারলে
1: তুই বেশ হাফলিয়া করে
0: তুই বেশ হাফলুই কাহামকে স্প্রে খাই মার নাইটা
1: ও যে চং তো গভাম মানো চিনি বরি রক বা চিনি যে সামান খাই জানাই চিনি তামনাই তাংনাই রক তাংনাই তাকু ভোগ চং না সবাব ন সং অর ফলিয়া বা হামিয়া নই তঙ্গই ইনখাং কে চিনি তাই বচং চিনি সাগ নস চং হামিয়া খাই মানে কলায়ো তামলে হেন বা চং যত সম্ভব চং সাক সাক নি জিনি যাক বাই থামাই খাই যা খাং কে চিনি চিনি তামনাই চিনি ফিজিক্যালি ব কাহাম তঙ্গনাই সাক মাং ব কাহাম তঙ্গনাই তাই নং সামানি ব কাহাম মা চাখাং কা নি নি হেলথ তাই নি নি কোন রোগ সুখ বেমার নি আনি কাতে মানাই হিংকে সুনা তিনি সার অবন সাইখনা রব যে ইয়ং সা কোক সা থুইনে নি বাগে রব ব কবাং মানো মানে অঙ্কর্জাক দ যেন আবন এভয়েড খেমা চলি নাই তে আবন কারিব যে নিম ওয়েল তো কাহাম নেবল না স্যার
0: আব
1: চিনি কোনো ক্ষতি খাইয়া হিংকে হা নব যেন বাকে খাইনে না আবার তো সাইখানা রাখা হিংকে আবন মা সাব চিনি গবাং মা তাবুক ব খাশিয়ে দঙ্ক কামিয়াম চাইরগ গবাং মানো চিনি হা দ হা মাগনা খেকলাই দমায়ো হিংকে অ হাও যে তাবুক জাবরাকে বসে হামাই দং কিন্তু মাকে কাইজানি বাকে চিনি গবাং মা তাকু বুক সং তাবুক ব ছেলের হাবজাক দং হো ব্যাগ খাইকলাই জিমিনি বাজার থানানি মচুঙ যে বাজার যে মাকে কাহাম কাহাম ও যে সাজক যাক আপনার পাইনাই মচুং যাক বাইও হিংকে আবরণ তৈ সার চিনিও যে ছেলের হাব মানে চিনি সাগ আবরণ নং তাম সানাই মচুং
0: আসল গাই অম সং আগে তো সং ভোগ সেসিনি মেইন অর্থনীতি আপনার চাকরি বাকরি করি নই মানো একদম কিসা গণী মানো মানাই যান হ্যাঁ তাবুক তো চাকরি বাকরি বংখা চাকরি খাইনি বকে বাংখা হাই বাকি তে ও সেলার নোংার হাবকা কিন্তু অ কালচার সঙ্গ আগে নি যে ট্রেডিশন আপনার সঙ্গে মারমনাই পিপিল মাতমনাই বরঞ্চ সংতামাকে সংবন তাইব উন্নত গে সাইন্টিফিক মেথড বাই সায়েন্স নিউজ এল এম বাই সংবন তামকা তাইব কাহামকে মাখাইনাই তাইব কাহামকে সংবন কাহামাই যাবে খাই আঠাইসিং সামাহাই পয়সা যে মানো যেমন ইগরক মিলক উংথং গাংলা উংথং কানি কাইসা খাইকে কমপক্ষে হ্যাঁ 30-40 হাজার তো ইনকাম নগুসিনি ওখানে 30-40 হাজার ইনকাম তাবং দিন হাই চাকরি বাকরি সরকারি রোগ মানত গিয়েছি নো প্রাইভেট বুকরি 30-40 হাজার ওখানে সঙ্গে সঙ্গে মানো গাংলা ফাংতং নুনি আংন কাছে সাউন ওয়াটারমেলন ওখান মকল খাই 5 লাখ ইনকাম খাই আবার 3 গানি খাই মানে গুলিরাইনি মানাসি নেই লক্ষণ নিয়ে আমি খেতো আং নাই খেয়া 5 লাখ ইনকাম খাই তারপরে দিন 110 দিন 3 গানি খাই মানে 5 লাখ ব আংবন সঙ্গে বছর ইনভেস্ট খাই না 1.5 লাখ মতো ব ইনভেস্ট খাই আর্থিক সাতচল্য অংখা মানে ইয়াফং বাসাখা জামা টামা বারাসে ব আছে ফালকা
1: অভাব
0: করে সংখ্যায় গবাংকে খাইন শুধু কিচেন গার্ডেন সিমি খাই কমার্শিয়াল লেভেল মাখাইন মানে বাণিজ্যিক ভাবে খাইন বাকি গবাং এরিয়াতে এটা 3 গানি 5 গানি 7 গানি লক্ষণ কক্সামা হাই আবহাই মফল লগে আবো যে কোনো মিলিরি খাইকে সবসিম চাব যে জমি 3 গানি গা মফল সিমি খাই আং সস 1 গানি মফল 1 গানি তাই কেসা বটল গুড মানে তাম হব না মিলক বা গাংলা 1 গানি আবো হাইকে ডাইভার্সিফিকেশন খাইয়ে কাছে ফসল লাভ উঠে বনো তাই কিসা ফসল কাবার না যান বনো ডাইভার্সিফিকেশন এনকাই অমন আনি মেসেজ যে অর সিনি হুকবার ডিপার্টমেন্ট নি যে সিনাই রক বরং থানি কাহামকে বসি ওই পশুক সার রঙ নাই সার বুফুর নাই হ্যাঁ অমর ইয়ং সা কুক সার রঙ ভাই কন্ট্রোল খাইনাই আবরং কাহামকে সিউই খাই গাঙ্কে গবাং মানে

Babuye. Babu krolay kamutam chuvanam.

0: Păi bubarlă, azi mă tonie, babu.
1: Sinte Lakshmi, de bărmani zadune de săpun. Dacă de Sinte Lakshmi, colonii, zadune de săpun, canavai chea. Dacă spune acotul, tabu canalele, canalele panda au ibătăm. Când apune dam doc, ne ceva să ditam pro, hai ne coram panda o. Oni udhu, de bărmani, de săpun, canal zagana. Dibani dam sinitamani zora o. Pula tam biti o. Căcrang mal matarog ni samung sna manatui, thajatani ko, আপনি উল্লাহ শরণাবতা দেবরমানি যাদুনের সাপুং খনা জাগানা আপনি উল্লাহ হাসুনি খরাঙ্গ শান্তি চিরণী রেসাপুং খনা জাগানা আপনি উল্লাহ রঞ্জিত দেবরমানি সুময়নি তামুংনি খরাং খনা জাগানা হরনি দাম সিনি তামানি জরাও সাখামক্রানি পান্ডাও বুয়াতেই বুখুকনি তালফিল খাইনাতেই ককলাম সাইখনারবনে ডাক্তার লাইনি দেবরমা আপনি উল্লাহ কমলাপতি দেবরমানি জাদুনির সাপুং খনা জাগানা আসে জরা খনানি পান্ডা আওয়ে বতান খনা বাইখ্যা আগাজ বানা গতলাবনি লগিনে পাইখ্যা তিনি সান্দা দরানি কক বরক আওয়ে পান্ডা

এতক্ষণ শুনছিলেন কাব্যরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় কাব্যরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি করে 6.5% করা হয়েছে। রেলমন্ত্রী বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রার সুযোগ কারা পাবেন, তার জন্য তীর্থযাত্রীদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারত ও ইটালি বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর IMEC-কে আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। IMEC-কে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র হিসেবে বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা, ব্যয় সাশ্রয়ী উদ্ভাবন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করছে। দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार के 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইটালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করে তোলাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইটালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইটালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইটালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইটালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরো বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অব কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরো শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময় মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে।
2: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you. And in some sense, these are two economies which totally complement each other.
0: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে

0: বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনের সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে যে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। একটি উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিচালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের অনুষ্ঠান আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথের সঙ্গে অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
1: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভায় ভোট দিলাম, দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
2: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থ্রেডের সঙ্গে চলতো, আজকের কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
0: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে 6:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বৃদ্ধি পেয়ে 6.5% করা হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কপনা পৌর সুভাষ দেববর্মা তিনি কপনা ভূভাগ রক্ষা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী শাখা ভারত কাছা ফলানো দিয়াইমা খুলমুনি কথার থাই সিমিয়া ভারত খাকুয়ার ফানগনাং রাজ্য তহামক্রাইনি কাছা কুচুক থাই হাস্তেপর ইন্দ্রসেনারে দিন নালো ত্রিপুরাও সা সামকর হামক্রায় হুকবা রন্য কতর সরাইনাইমা থাই সামনা বাকে ককসাপ্তি শাখা কেরংরাইদা খাদি নারংনাও হাপাং হাস্তে নাইমুথাং বাহিনী খা খুলবই সামন তানা ফান রেখা নই সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিশি চুকুচি পুমান রগই খনা আগরতলাও কাশা ম্যারাথন এবা ওয়াকাথন যোগাড় জাগনায় তাবো কক্তমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি সাকা ভারত কাশা ফলানো দিয়ে আইমা খুলমুনি কথার থাই সিমিয়া ভারত খাকুয়ার ফানগনান তাই যত হামক্রাইনি কাশা

রাজনীতি শাখা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা আকাশবাণী ফিল বিশি চকুচি প্রমাণের আগে খানা আগরতলা ও কাশা ম্যারাথন এবং ওয়াকাথন যোগাড় জাগনায় তাব কক্তমার শুক্রবই মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি তিন শাখা ভারত কাশা ফলানো দিয়ে এমা খুলমুনি কথার থাই সিমিয়া ভারত খাকুয়ার ফানগান তাই যত হামক্রানি কাশা কুজুক থাই হদলামনি কমুঙ্গ কাশো সংস্কৃত সুভাষিতমনি কাশা শ্লোক শেয়ার খালায় ব শাখা কচামলাই বুমাতায় আগিনী কচাম হুকুমনি কথার অ হা ককুবুন যত লোকরঙ টংকচাং তাই হামক্রাই বাইখে সুপুঙ্গুই টঙ্গ হুব্বা তাই হুব্বা হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান শাখা হুব্বা ও থাই রুমুং বাংরা চামুং নাইনুথাং ক্রাক খাইনা তাই রাসাই রাসাই হুব্বা খাইনে রোগনি লামাও হামক্রাই গনান সলাইমুং তুমুমনি সেব বাই ভারত হাইমনি বেসকাঙ্গ কতাল কাশা মডেল ওংখা রুম ও মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদিন চামুং থাই হুব্বা মথা এগ্রিকুল মডেল ইয়াফামা বাই খা তংথক জাগৈ হুব্বা মন্ত্রী শাখা অ বরম কতাল ভারতনি বাগৈ তংমা বরমনি মারি বসাকা হাইনি হাক তরক ভারতনি রায়দা তৈদুল মুমতাই লোকো হামক্রাই রেকজাক সামবুতাং বরমনি বিশিনপেই নাইও বতাই বসাকা অ সকট হাক্তরনি হুকবার খাইনে রকনি তাংমুনি কথাং ফুনুং মারি কেন্দ্রনি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দিল্লি কতাল কচুকবেরনি নাইমথাং সেব্রনানো তুই কগলাম সালামিয়াও মানজাক্ষা কগলাম সালামিয়াও সাল কিসা সেকাং কিসাস ট্রেন ট্রেন হ নামা পাতি নুঙ্গ হদানি তাং সামু হামিয়া বাইকদালজাক টংমা সাইমান খা রেল নাইমথাং বাহিনী আগুন তুই ফানবক্সিং চেয়ারে নাই টঙ্গ কগলাম সালামিয়াও ডিটেকটিভ ককথুম থুমনাই মথানো ফানক্রাক খাইনা সিসিটিভি নাইচন্না বাংরেনা সাইবার নাইমথাং ক্রাক খাইনা তাই এআই রেকজাক নাইসম ছেপ চল খাইনানি সাকা ফানবক্সিং খা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইবোলা মানজাক হাক্তনি বেড়াই ফাইনে রকনি বাগৈ আলাদা দাগিমুং সাকলাইখ্যা দাগিমুং সাজাকা কঙ্গো উগান্ডা তাই দক্ষিণ সুদানি বেড়াই ফাইনে রকনি বিসিং তমুন কেব কুলুম বখরক সামা বেকরেং সামান খবৈ গবানা মুসুমা আকরক ইংখা নুকজাখে সাক নাইনি আরো থাঙা সাজাখা আকাশবাণী আগত কেন্দ্রে অকক্তমা খানাই তঙ্গায় আকাশবাণী কক্তমানি আপডেট মানা বাগৈ লগ ইন খাইটি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার করব আকাশবাণী আগত কেন্দ্র কক্তমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো হাস্তেপুর ইন্দ্রসেনা রেড্ডি নালো ত্রিপুরাও চা সুনাম খর হামক্রায় হুব্বা রুমন কতর সিরাইনাই থাই সুনাম তিসানা বাবে ককচাপ তিসাকা তিনি লেমুসরা হুব্বা রুমন কতর হাইম বেরমি চা সাল পালামিনের গে সংসাজাক পান্ডাও ককচাপ নারেখা হাইম বেরমি চা সাল পালামিনের গে বসাকা চা সুনাম খর বাই গেদালজাক বসংরম তিনি বরম ফনুমা সাল হাস্তেপা হাস্তেনি চা নি তাং সং গেদালজাক নুখম রঙনি বাকে প্রধানমন্ত্রী আবাস যোজনাও নক আয়ুষ্মান ভারত আকরক তাংবুতাংনি সেবরনা চা তাং সামু বাইগদালজাক নুখুনি সরাই রকনি বাকে কাস্তুরবা গান্ধী রুমনক নবোদয় রুমনক একলব্য রুমনক গ সেবরনা নিশাখা ফানবক্সিনকা পান্ডাও ভারতনি চা পর্ষদনি এক্সিকিউটিভ ডিরেক্টর অনুরিমা ফুকন যাদব ছাকা চা সুনামুং ত্রিপুরা হাক্তনি নাংকুমা থাই টঙ্গ বিশ্ব ত্রিপুরাও বেবগৈ শের চি রাসাই চা সুনাম জাগ পান্ডব ত্রিপুরা চা হামক্রাই নাইখুমি চেয়ারম্যান সনি রঞ্জন ঘোষ ছাকা হাস্তেও দাতিন চা বলাই নিরাম কেন্দ্র আগরতলা টি অকশন সেন্টারন চেঙ্গে রেজাগান কেমরাজে খাতি নারগনাও হাপাং হাস্তিনি নাইমথাং বাহিনীন খা খুলগৈ সামুং তাংনা ফান রেখা হনি শাখা মন্ত্রকা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি নরসিংহনি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমি থাকাও ফির চুকু হিসাব তাই চুকু সিনি বেসনি খড়গ ব্রেরা সিনিচিদ পুলিশ কনস্টেবলনি পাসিং আউট প্যারেড পান্ডাও অকম শাখা ব শাখা নাইমথাং বাহিনীন তাইব সুকজাক খালাই তিসানাও জুদা জুদা বাইথাং রুকজাক তাই তাংসে গনান ফরমুং রাজাখা হাপমি নাহারমুং করেন লোকরগ্নবাগে সামুং টাঙ্গাই

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। আজ লেম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এই বছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে ভারতীয় চা পর্ষদের নির্বাহী অধিকর্তা অনুরিমা ফুকন যাদব বলেন, চা উৎপাদনে ত্রিপুরা দেশে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। প্রতি বছর ত্রিপুরায় প্রায় 10 লক্ষ কেজি চা উৎপাদন হয়। রাজ্যে প্রায় 9,000 হেক্টর জুড়ে চা বাগান রয়েছে, সেখানে 10,000 চা শ্রমিক কাজ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, রাজ্যে খুব শীঘ্রই চা পাতা নিলাম কেন্দ্র আগরতলা টি অ্যাকশন সেন্টারের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসন ও জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ সিপাহী জেলার জেলাশাসক অফিসে পোষণ পক্ষ উপলক্ষে স্বাস্থ্যকর শিশু প্রদর্শনী ও পুষ্টিকর খাবার উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহী জেলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন, শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি অভিভাবকদের প্রতি আবেদন রাখেন, প্যাকেটজাত শিশু খাদ্য পরিহার করে ঘরে মায়ের হাতে তৈরি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য শিশুদের খাওয়ানো ও জন্মের 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুদের প্রদান করার জন্য। তাছাড়া বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখারও পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। আজ নরসিংহ স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91

তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ সেবা পরায়ণ, মানবিক ও এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, আজ পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা, একটি বড় অংশই নারী, যা রাজ্যের গর্বের বিষয়। নারীদের ক্ষমতায়নে রাজ্য সরকারের সদিচ্ছার ফলেই আজ আরক্ষা বাহিনীতেও নারীরা যোগদানে বেশি সুযোগ পাচ্ছেন। রাজ্যের নারীরা আরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সততা ও সাহসিকতার মধ্যে কাজ করে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1,134 জন নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী বলেন, আরক্ষা বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নতুনদের মনে রাখতে হবে, পুলিশের পোশাক শুধু কর্মক্ষেত্রে নয়, এই পোশাক ধারণকারীকে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সাহসিকতার পরিচয় বহন করে সমাজে আস্থা অর্জন করে নিতে হবে। নিষ্ঠা, সাহস, সততা ও মানবিক প্রয়াসে নিজেকে দক্ষ পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের শপথবাক্য পাঠ করেন কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর জওয়ানগণ প্যারেডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। বিজেপির উদ্যোগে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে খয়েরপুর বল্লীমঙ্গল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক প্রমুখ। পূর্ব মজলিশপুর মণ্ডলের উদ্যোগে বীরেন্দ্রনগর স্কুলে অনুষ্ঠিত মণ্ডল প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। চণ্ডীপুর মণ্ডল প্রশিক্ষণ বর্গ আজ থেকে কৈলাসহরের কাউলিকোড়াস্থিত বিএম স্মৃতি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। আসাম রাইফেলস ও কাস্টমস গতকাল আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে 180 গ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক আজ এই খবর জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গত 15 মে আগরতলার সুকান্ত একাডেমি হলে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শ্রম কোড বাতিল সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে আজ আগরতলা

0: সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল। ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসেস ইবোলা সংক্রমিত দেশ থেকে আসা বা সেই সব দেশের মাধ্যমে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো, ওগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর মধ্যে যদি জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা বা খিঁচুনি, অকারণ রক্তপাত কিংবা বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাঁকে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাছাড়া ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যাত্রীদের সঙ্গে সঙ্গে বিমান বন্দর কর্তৃপক্ষ বা হেল্প ডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিএইচএস আরও জানিয়েছে, দেশে আসার পর 21 দিনের মধ্যে এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে যাত্রীদের তাদের ভ্রমণ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 55 রানে তেলিয়ামুড়াকে, উদয়পুর মাঠে খোয়াই 8 উইকেটে কাঞ্চনপুরকে, মেলাঘর মাঠে সদর বি দল 7 উইকেটে বিশালগড়কে, কৈলাসহর মাঠে ধর্মনগর 64 রানে লংতরাই ভিলিকে, শান্তিরবাজারের মাঠে বিলোনিয়া 4 উইকেটে সাবরুংকে এবং বিলোনিয়ার মাঠে উদয়পুর 3 উইকেটে অমরপুরকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, উত্তর ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন বিজ্ঞাপনের বিরতি।
2: और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है।
3: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
2: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है।

0: कानूनी सहायता टेलीलॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন আইন ও অধিকার।
2: আইন বিষয়ক আলোচনা, আইন ও অধিকার আমাদের আজকের বিষয়। ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন 2003। কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা কর আমাদের আজকের অতিথি। আমরা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনব। নমস্কার।
3: নমস্কার।
2: আমার প্রথম প্রশ্ন, ত্রিপুরা বিবাহ লিপিবদ্ধকরণ আইন

0: এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন।
1: ত্রিপুরা বিবাহ রেজিস্ট্রেশন লিপিবদ্ধকরণ আইন 2003, এই অনুযায়ী আমাদের 2017 ত্রিপুরা বিবাহ আইনটা রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি হয়েছে, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতেই হবে। তাছাড়া এটা সেকশন 8 অনুযায়ী সাব রেজিস্ট্রারের কাছে ম্যারেজ রেজিস্ট্রেশন প্রুফ দিতে হয়, প্রুফ দিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয়। প্রুফগুলো হলো, প্রথমত ন্যাশনালিটি দেখাতে হবে, এজ প্রুফ নিতে হবে, এবং প্রুফ অফ ম্যারেজ, আই মিন যেমন বিয়ের কার্ড বা যে পুরোহিতের কাছে ইয়ে করা হয়, পুরোহিতের একটা রেজিস্ট্রেশন। এটা এই যে রেজিস্ট্রেশনটা, এটা তিন মাস এক মাস আগে আমাদের ইয়ে করতে হয়, একটা পিটিশন করতে হয় বোথ পার্টিকে, ছেলে এবং মেয়েকে। করার পর একটা নোটিশ করা হয় এক মাসের জন্য, এবং যদি সেটাতে কোনো কমপ্লেন না থাকে তাহলে এক মাস পর সেই ব্রাইডগ্রুমকে যেতে হয় অফিসে, গিয়ে রেজিস্ট্রেশনটা করাতে হয়, এবং সেখানে সাক্ষী থাকেন, সাক্ষী অনুযায়ী দুজন সাক্ষী রাখতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয়, ম্যারেজ রেজিস্ট্রেশনটা হয়। এছাড়া যাদের বিয়ে হয়ে গেছে এদের ক্ষেত্রেও ম্যারেজ রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি। সেইখানে ওদেরকে বিয়ের পর যে বিবাহের কার্ডগুলো ওইগুলো দিতে হবে সাব রেজিস্ট্রারিতে, এবং নর্মালি যে প্রুফগুলো ন্যাশনালিটি এবং এইজ প্রুফ এবং যে বিয়ের কার্ড বা কোনো মন্দিরে যদি হয়ে থাকে, সেই মন্দিরের যে পুরোহিতের যে ইয়ে থাকে একটা প্যাডের মধ্যে উনি লিখে দেন যে এখানে বিয়ে হয়েছে, সেই প্রুফটা নিয়ে জমা দেওয়ার পর একটা ফিস জমা দিতে হয় সেইখানে, এবং একটা চালান কাটতে হয়, সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা হয় এবং তারপর সার্টিফিকেট করে দেওয়া হয়। এটাই বিবাহ মানে ত্রিপুরার ক্ষেত্রে এইগুলো লিপিবদ্ধকরণ।
0: তো কারা এই আইনের আওতায় আসবেন?
1: যারা ত্রিপুরার বাসিন্দা, ত্রিপুরাতে বসবাস করেন বাই বার্থ, ত্রিপুরার বাসিন্দা, এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ যাদের ত্রিপুরাতে আছে, ব্রাইড বা গ্রুম যে ছেলে বা মেয়ে যে কোনো একজনের রেসিডেন্স ত্রিপুরাতে থাকতেই হবে, তারা এই আইনের আওতাধীন পড়বেন।
0: তো হিন্দু বিবাহ সংক্রান্ত আইন নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
1: আমরা জানি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, 18 মেতে এটা চালু হয়েছে। ধারা 29টা ধারা ছিল, সেইখানে একটা ধারা অ্যাড করা হয়েছে, এখন 30টা ধারা হয়েছে। এবং এই অ্যাক্ট অনুযায়ী রিলেটেড হিন্দু সাকসেশন, এইটার মধ্যে তিনটা ক্যাটাগরি পড়ে এই হিন্দু ম্যারেজ অ্যাক্টের মধ্যে। হিন্দু সাকসেশন আসছে 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড মাইনরিটি অ্যাক্ট 1956, এবং হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956। এই তিনটা সম্পর্কিত হিন্দু ম্যারেজ অ্যাক্টের ভেতরেই পড়ছে। তো এই অনুযায়ী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, যেমন সাকসেশন অনুযায়ী কোনো ব্রাইড বা গ্রুম বিয়ে হবার পর ছেলে যখন বিয়ে হয় তখন মানে ওয়াইফের অধিকারগুলোর ক্ষেত্রে, সাকসেশনের ক্ষেত্রে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উনি এই ইয়েতে পড়েন। এবং নর্মাল যে 1955 অনুযায়ী বিয়ের ইয়েটা হলো মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21, কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের পর, আফটার বিফোর অ্যামেন্ডমেন্ট ছিল এটার বয়স ছিল 15 এবং মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে ছিল 18। এবং কিছু বাধা আছে সেই ক্ষেত্রে, সেটা হলো সপিণ্ড রিলেশনশিপ, মানে আমাদের একটা হিন্দুদের একটা থাকে পিণ্ডদানের অধিকার, সেইটা মায়ের দিক থেকে 3 পুরুষ এবং বাবার দিক থেকে 5 পুরুষ পর্যন্ত তারা মানে বিয়ে করতে পারবেন না এই রিলেশনের মধ্যে। এরপর 3 পুরুষ পর মায়ের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রে 5 পুরুষ পর যদি রিলেটেড থাকে, মানে ফ্যামিলি ইয়েতে আত্মীয় যারা আমরা বলি, এই ক্ষেত্রে বিয়ের উপযোগী। এছাড়া তো প্রুফগুলো তো নর্মালি আমাদের যে প্রুফগুলো দিতে হয় এগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী দিতে হয়, রেজিস্ট্রেশনও মাস্ট হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, এইগুলো ম্যান্ডেটরি আমাদের। এছাড়া যেমন আছে কিছু, আমরা হিন্দু কারা, হিন্দু একটা হিন্দু কারা, হিন্দু হিসেবে আমরা যাদেরকে শিখ, জৈন, বৌদ্ধিস্ট, এরা হলো হিন্দু, এছাড়া তো হিন্দুরা তো আছেই, এদের মধ্যে যারা বাচ্চা, যাদের বাচ্চা জন্ম হবে এরা হিন্দু ক্যাটাগরিতে পড়বে। মুসলিম, খ্রিস্টান, পার্সি এরা হিন্দু ক্যাটাগরিতে পড়ে না। তাছাড়া জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ওদের নিজেদের পার্সোনাল ল আছে, এরা হিন্দু বিবাহ আইনে, ম্যারেজ অ্যাক্টে পড়ে না এরা। এছাড়া হিন্দু বিবাহের ক্ষেত্রে বর বা বউকে আগে মানে দেখতে হবে কি যে ওনারা কি আগে বিবাহিত কি না, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওনাদের ক্ষেত্রে বিয়েটা ভয়েডেবল হবে, যদি বিয়েটা ডিসলভ হয়ে থাকে

0: ডিভোর্স হয়ে থাকে তাহলে উনি বিয়ে করতে পারবেন, বা যদি বিয়ের ওয়াইফ ফার্স্ট ওয়াইফ মারা যান তাহলে হিন্দু পুরুষরা আবার বিয়ে করতে পারেন। এটা হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী।
1: যেমন আমরা জানি যে হিন্দু বিবাহের ক্ষেত্রে যেমন পুরুষের 21 বছর বয়স এবং মেয়েদের 18 বছর পূর্ণ না হলে বিয়ে হয় না, এটা বেআইনি। তো যদি এই ক্ষেত্রে বিয়ে হয় তখন আইনগতভাবে কি?
0: আইনগতভাবে যদি কোনোভাবে কমপ্লেন করা হয়, কেউ যদি কমপ্লেন করে, তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যে বা যারা সেই বিবাহ সঙ্গে জড়িত, এমন যেমন বাজনা যে বাজাবে বা আমাদের আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যারা জড়িত থাকবে এই বিয়ের ক্ষেত্রে, বা কার্ড ছাপাবে, ডেট অফ বার্থ অনুযায়ী যারা যে সব লোক এই বিয়ের সঙ্গে যুক্ত থাকবে সবার ক্ষেত্রে আইনত দণ্ডনীয় অপরাধ এটা, এবং 2,00,000 টাকা পর্যন্ত জরিমানা হবে।
1: হিন্দু বিবাহ সম্পর্কে অনেকগুলি ধারা আছে, হ্যাঁ, সেই ধারাগুলি সম্পর্কে আমাদের কিছু বলুন।
0: সামাজিক রীতি এবং অনুষ্ঠানের মাধ্যমে হবে হিন্দু বিবাহ, যদি যেমন আমাদের আছে সপ্তপদী, 7টা স্টেপ, মানে আমাদের বিয়ের ক্ষেত্রে আমরা 7 বার প্রদক্ষিণ করতে হয় হাজব্যান্ডকে, সপ্তপদী যাকে বলে। এছাড়া আছে স্বামী বা স্ত্রী যথেষ্ট কারণ ছাড়া একে অপরের পরিত্যাগ করতে পারবেন না, আলাদাভাবে করে দাম মানে থাকতে পারবেন না, এবং স্বামীকে সব ধরনের, স্ত্রীর প্রতি সব ধরনের কর্তব্য পালন করতে হবে। স্ত্রী হিসেবে উনি যখন উনাকে বাড়িতে নিয়ে যাবেন কোনো ধরনের, যাতে উনার সব দিক যাতে রক্ষণাবেক্ষণ দায়িত্ব এবং সেই স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব টোটালি স্বামীর উপর নির্ভর করছে। স্বামী এবং ভরণ পোষণের অধিকার, ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে, এবং সেই অধিকারটা স্ত্রী হিসেবে স্বামীর কাছে উনি অধিকার হিসেবে আইনের কাছে উনি দায়বদ্ধ, এবং স্ত্রী সেই হিসেবে আইনের মুখাপেক্ষী হতে পারেন যদি স্বামী ওনাকে এই ধরনের মেনটেন্যান্স বা সঠিকভাবে দেখাশোনা না করেন, বা
1: ক্ষতিপূরণ
0: যদি না দেন, বা বিহেভ যদি খারাপ করেন, ইল বিহেভিয়ার হয়, বা অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকেন, স্ত্রী তখন সেই ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারবেন। এবং সাকসেশন অনুযায়ী মানে উনার স্বামীর সম্পত্তির পুরো অধিকারী স্ত্রী, স্বামীর টোটাল সম্পত্তির অধিকারী স্ত্রী হবেন।
1: ইসলামিক আইনে নারীর অবস্থান কি?
0: ইসলামিক আইনে আমরা জানি, আসলে ইসলামিক আইন যেটা সিভিল কন্ট্রাক্ট, ইসলামিক ম্যারেজটা সিভিল কন্ট্রাক্ট, তাদের ওনাদের একটা সিস্টেম যেটা হলো যে মোহর দিতে হয়, এটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে। বিয়েটা হাজব্যান্ডের তরফ থেকে, ছেলের তরফ থেকে এটা ইয়ে করা হয় যে মেয়েকে প্রস্তাব দেওয়া হয়, মেয়ে যদি সেটা স্বীকার করেন বা স্বীকৃতি দেন তাহলে বিয়েটা কার্যকরী হয়, এবং সেইখানে মেয়েদেরকে দিতে হয় একটা ইয়ে দিতে হয় যেটাকে মোহর বলা হয়। এই মোহরটা যতক্ষণ দেওয়া না হয় ততক্ষণ বিয়েটা কার্যকরী হয় না, এবং সেটা লিখিত থাকে কোরআন অনুযায়ী। কোরআনে ওদের মানে ইসলামিক আইন অনুযায়ী কোরআনে 1 থেকে 11 পর্যন্ত সুরা আয়াতে লিখিত থাকে, সেই নিয়মগুলো লিখিত আছে কোরআনের, কোরআন হিসেবে যে মেয়েকে মেনটেন্যান্স এই ইয়েটা মোহরটা দিতে হবে, এবং সেই মোহরের যে বিয়ের যে কামিননামা যাকে বলে ইসলামিক আইন অনুযায়ী সেটা লিপিবদ্ধ থাকে, লিখিত থাকতেই হবে, এবং লিখিত থাকবে দুজন সাক্ষীর সামনে। দুজন সাক্ষী হয় দুজন মহিলা হতে হবে বা দুজন পুরুষ হতে হবে, একজন পুরুষ দুজন মহিলা হতে হবে, এমন সাক্ষী থাকতে হবে ওদের, লিপিবদ্ধ যেটা আইন বিয়ে অনুযায়ী, ওনাদের কোরআন শরীফ অনুযায়ী এটা লিখিতই থাকে মুসলিম আইন অনুযায়ী, এবং সেকশন 5 অনুযায়ী বিষয়গুলো লিপিবদ্ধ আছে ওদের মুসলিম আইনে, এবং মুসলিম ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট ওনাদের একটা আছে 1939, যেটাতে মহিলাদেরকে টোটালি অধিকার দেওয়া হয়েছে যে ওনারা কোন স্বামীর প্রতি ওনারা কখন আইনের আশ্রয় নিতে পারবেন। যদি স্বামী ওনাদেরকে সঠিক 7 বছর যদি স্বামী ওনাদেরকে, যেমন আমাদের হিন্দু ম্যারেজ একটা আছে যে 5 বছর বর্তমানে আছে, 5 বছর যদি স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকে তাহলে সেটা স্বামী ডিভোর্স হয়ে গেছে এই ধরনের ধরা হয়, এবং হিন্দু মহিলারা ডিভোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এবং মুসলিমদের ক্ষেত্রে যদি 4 ইয়ার্স কোনো খোঁজখবর না থাকে কোনো হাজব্যান্ডের, তাহলে সেই মহিলা আইনের আশ্রয় নিয়ে ইয়েটা ম্যারেজটা ডিসলভ করে দিতে

0: পারেন, কেস ফাইল করতে পারেন, এবং ছ মাস পর্যন্ত সেই যে ডিক্রিটা হবে ছ মাস পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে। যদি হাজব্যান্ডের কোনো ইনফরমেশান আসে বা ওনার কোনো রিলেটিভ বা এ এসে কোর্টে অ্যাপ্লাই করেন যে হাজব্যান্ড এখন থেকে কনজুগাল রাইট চালু করবেন বা ওনার দায়িত্বগুলো পালন করবেন, তখন সেই যে ডিক্রিটা হলো সেটা ডিজলভ হয়ে যাবে। সেটা হলো মহিলাদের ক্ষেত্রে অধিকার আছে। আমরা জানি মুসলিম আইনে মহিলাদের কোনো অধিকার দেওয়া হয়নি, কিন্তু ইসলাম যেটা, ইসলামে যেটা কোরআন শরীফে আছে, মেয়েদের এবং ছেলেদের সমান অধিকার দেওয়া হয়েছে। তালাকের সিস্টেমটা এখন একটা সমস্যা, বিভিন্ন ধরনের কথাতে চলছে, তিন তালাক, সেইটা কোরআন শরীফে যেটা ছিল, তিন তালাকের সিস্টেমটা এমন ছিল না। আমাদের বর্তমান বা আমাদের এই এদদ অঞ্চলে যে সিস্টেমটা চলে আসছে যে তালাক তিন তালাক একসঙ্গে বললাম তিন তালাক হয়ে গেল, আদৌ সিস্টেমটা তেমন না। কোরআন শরীফ হিসেবে ইসলামিক আইনে তিন তালাক মানে থ্রি ডিউরেশন অফ টাইম, লুনার পিরিয়ড বলে যেটাকে, তিনটা ডিউরেশনে সাক্ষীর সামনে তালাকটা দেওয়া হবে তিন মাসে, এবং সেই থ্রি মান্থ সেই মুসলিম মহিলাকে টোটালি ভরণ পোষণ এবং সম্মানের সঙ্গে ওনাকে ওনার হাজব্যান্ডের বাড়িতে থাকতে দেওয়া হবে। সেটা হলো ইসলাম আইনে। কিন্তু এখন তো জিনিসটা আসলে বিকৃত হয়ে যেটা একইভাবে চলছে, যার ফলে এখন এত মানে আইনগত তালাক সম্পর্কে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, হয়তো তিন তালাকের সিস্টেমটা অন্য প্রসিজিওরে যাবে, এখনও ফাইনালি কিছু ইয়ে হয়নি, চলছে এটা আইনের গেরা করলে এটা এখনও আছে। এখন আমরা জানি কি, মুসলিম পুরুষরা, আমাদের এই সমাজে আমরা জানি মুসলিম পুরুষরা চারটে বিয়ে করতে পারেন। আদু ইসলামিক আইনে এমন কোনো কথাই বলেনি যে মুসলিম পুরুষরা ফোর ম্যারেজ করতে পারেন, এমন কোনো আইন কিছু বলে দেয়। করার পর ওনার সম্পত্তির অধিকারটা, এই মহিলা সম্পত্তির অধিকারটা কীভাবে হবে? উনি হয়তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করেননি, উনি মুসলিম ম্যারেজ অ্যাক্টেই করেছেন বিয়েটা, তখন সেই যে সাকসেশনটা সেটা মুসলিম অ্যাক্ট অনুযায়ী হবে। এছাড়া যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওনারা বিয়ে করে থাকেন, তাহলে সেটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট যা বলে সেই অনুযায়ী ওনাদের সম্পত্তির অধিকারটা আসবে। এছাড়া এই ক্ষেত্রে কি হয়, আমরা তো বিভিন্ন ধরনের সমাজে, যেহেতু আমাদের এখনও আমাদের সমাজটা সেই ডেভেলপমেন্টের পর্যায়ে যায়নি, তো হিন্দু মুসলিম বিয়েটা আমরা এখনও মেনে নিই না, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেটা মেনে নিচ্ছে এবং অ্যাক্টে বলে দিয়েছে যে নিয়মকে বিয়ে করতে পারেন, শুধু নিজেদের ভাই বোনকে বিয়ে করতে পারবেন না। এছাড়া যদি কোনো মুসলিম ওয়াইফের তালাক হয়ে যায় মানে ডিভোর্স হয়ে যায়, সেই হাজব্যান্ডের সঙ্গে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না, সেটা ওনাদের ইসলামিক আইন অনুযায়ী বলে দেওয়া হয়েছে। এইসব বিভিন্ন আইন ওনাদের ক্ষেত্রে বা ওনাদের মুসলিম ল অনুযায়ী, মুসলিম ইসলামিক আইন অনুযায়ী ওইগুলো লিপিবদ্ধ করা আছে। বর্তমানে আমরা যে ধরনের, আমরা অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের আইনের তরফ থেকে, যেখানে আমরা বারবারই বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশনটা মাস্ট, রেজিস্ট্রেশনটা ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনটা মাস্ট। যদি আপনি রেজিস্ট্রেশন না করান, তাহলে আমরা আগে দেখতাম রেশন কার্ড ট্রান্সফার এমনিতেই হয়ে যেত, বর্তমানে ম্যারেজ রেজিস্ট্রেশন না থাকলে কোনোভাবেই কোনো ধরনের কাগজপত্র ওয়াইফ হিসেবে প্রুফ করতে পারবেন না।
1: আমাদের সময় প্রায় শেষ, আমরা এতক্ষণ কথা বললাম কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী শ্রীমতী অনিন্দিতা করের সঙ্গে। আইন ও অধিকার আজ এই পর্যন্তই। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার, আপনাদেরকেও ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন আইন ও অধিকার অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মিক্সড মেলোডিস অনুষ্ঠানে। প্রথমে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রনীল।

রবীন্দ্রসঙ্গীতের পর এবার নজরুলগীতি। আমাদের আজকের শিল্পী মলিনা রুদ্র।

কুমার শানুর কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। মিক্স মেলোডিজে এবার লোকগীতি, শিল্পী তুলিকা হাজরা।

0: লোকগীতি শুনলেন শিল্পী ছিলেন তুলিকা হাজরা। মিক্স মেলোডিতে এবার হিন্দি ছবির গান, ছবির নাম খামোশি। প্রথম গান শিল্পী অলকা ইকনিক এবং হরিহরণ।
1: ধড়কন হুম জিসে ও শুন নেই সকতে, মে উনকি পহচান হুম, উনকি আওয়াজ হুম। হামারি ছোটি সি দুনিয়া হ্যায় সির্ফ তিনো কি, লেকিন মে আসমান কো ছুনা চাতি হুম, গানা চাতি হুম। আওয়াজ ওর খামোশি টকরাতে গয়ে

এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান, আকাশবাণী গৈড়া শহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই বাদন, শিল্পী আলী আহমেদ হোসেন।

0: এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্বরী রাগে শুনলেন সানাইবাদন। শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইতালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইতালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইতালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইতালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
2: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार के 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
1: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে LPG উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন LPG উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব

0: সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশ সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজক আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোট গ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
1: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ 12টা পোলিং স্টেশনে, পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল 1,140, ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।
0: এই পুনর্নির্বাচনে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে। উল্লেখ্য, গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে, এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আগামী 24 মে ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে ভোট গণনা হবে। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় কলকাতা হাইকোর্ট আজ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল SIT গঠন করেছে। 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছেন, CBI এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম অধিকর্তা এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। 2024 সালের 8ই অগস্ট রাতে খাবার খাওয়ার সময় থেকে পরদিন চিকিৎসকের দেহ সৎকার পর্যন্ত সময়কালে

0: কি ঘটেছিল, এই দল পুনরায় তা তদন্ত করে দেখবে। এর জন্য যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান সরকার পশ্চিমবঙ্গ সরকার হিসেবেই কাজ করবে, কোনো দলের সরকার হিসেবে নয়। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই সরকার শুধুমাত্র ঘোষণা সর্বস্ব এবং খেলা মেলার সরকার হয়ে থাকবে না। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। 22 বছর পর সর্বভারতীয় ফুটবল লীগ খেতাব জয় করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচের 14 মিনিটে আলফ্রেড প্লানাসের গোলে ইন্টার কাশী এগিয়ে যায়। প্রথমার্ধে তারা 1-0 গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে লাল হলুদ। 49 মিনিটে ইউসেফ এজেজারি খেলায় সমতা ফেরান। 72 মিনিটে মোহাম্মদ রশিদ জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইটালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। ইন্টার কাশীকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

অমরুজ মুরলী নায়ের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো আমাদের আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে সরানো হচ্ছে।

0: And now, before we close, here are the highlights of the bulletin. Commerce and Industry Minister Piyush Goyal says Prime Minister Narendra Modi's five-nation visit guarantees advantages for every segment of society. Asserts world is looking towards India as a trusted partner. New Delhi calls for united global efforts to combat terrorism in all its forms, including cross-border terror. Center issues health advisory for passengers arriving from or transiting through Ebola-affected countries. India-Africa Forum summit postponed. And Amnesty International accuses Pakistan of escalating repression against Ahmadiyya community. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 22 মে শুক্রবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। সকাল 6:02 অমৃতবাণী। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান শুনবেন সকাল 6:10 থেকে। সকাল 7:00 সুপ্রভাত। ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:15। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 9:00 শুনবেন নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 শুনবেন ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীর 23তম অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বোধন করবেন দেশবাসীকে। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে। বেলা 12:05 অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতি। নজরুল গীতি বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। 1:40 বাংলা আধুনিক জ্ঞান। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 শুনবেন বাংলা আধুনিক জ্ঞান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন দুপুর 2:30 থেকে। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। এরপরেই রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী। রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 সাহিত্য আড্ডা। গুলমোহর রাত 8:30। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 মিক্স মেলোডিস। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রাত 10:00 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 মৈত্রী। বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20। রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, সেই সঙ্গে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি এবং সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 15 সেকেন্ড। জয় হিন্দ।